0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওই দেখো না শীতের রোদে দিনের স্বপ্ন বোনা, সেগুন বনে সবুজ মেশা সোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হিমঝুরি হই মন্তিপালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায়ায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা, ঘোর রহস্যে ঢাকা ফলসা গাছের ঝরা পাতা, গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে, গরুর গাড়ি মিঠু পথের তলে উড়তি ধুলোয় দিকির আঁচল ধূসর করে চলে, নিরবতার বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাঁশি ভৈরবী সুর আনে, কাজ ফুলায় এই দিন নীল আকাশে পাখির মতন নিঃসীমে হয় লীন, এরই মধ্যে আছি আমি সভূতে এই দামি, কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা, জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। কবিগুরুর রচনা থেকে যখনই পাঠ করি, তা গদ্য হোক পদ্য হোক কাব্যনাট্য হোক, সব কিছু থেকে আমরা যেন জীবনে কিছু না কিছু আহরণ করি, সেখান থেকে যা পাই তাই আমাদের সারা জীবনের পথেও। আজকের ভোরটা শুরু হয়েছে আমার আপনার কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে অবগাহন করে, আর সে সকল বিখ্যাত শিল্পীদের কণ্ঠের সুললিত সঙ্গীতে। চলুন এবারে আরও তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। প্রথম রবীন্দ্রসঙ্গীতটি সম্ভবত শিশু শিল্পীদের কণ্ঠে, তারপরটি রাখি সরকার এবং পীযূষ কান্তি সরকারের কণ্ঠে। শুনছেন আনন্দধ্বনি 107 FM রেইনবয়।

ওই যে আমার কুয়োতলার কাছে সামান্য ওই আমের গাছে কখনো বা রৌদ্র খেলার কপু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা। সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির তলে শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে। আছি আছি এই যে আমি আছি, পুষ্পোচ্ছ্বাসের ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি দিকে দিগন্তরে।

চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। এমনি করি মাঝে মাঝে সোনার কাঠি আনে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে, অলস মনের শিয়রেতে কিসে অন্তর্জামি, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি। যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা। সেসব নিমেষ রয় কি না রয় কোনোখানে, কেউ তাহাদের জানে বা নাই বা জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী। অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি তারার মাল্য পড়ি। আমি কবিতার থেকে পাঠ করলাম আজ বিবিধ প্রথিত যশা শিল্পীর কণ্ঠে শুনেছি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানে আজ প্রায় একটা ঘন্টার সময় অতিবাহিত করলাম। কবিগুরুর গান সুর তার সৃষ্টির মধ্যে দিয়ে অবগাহন করি যখন, তখনই মনে হয় তিনি, হ্যাঁ তিনি আমাদের জীবনের সকল কথা, সকল প্রাণের কথা, সকল মনের কথা যেন জেনে অনেক আগেই লিখে গেছেন, বলে গেছেন, বুঝে গেছেন। তাই তো তিনি বিশ্বকবি। আজ বহুদিন পরে বহু ভোর পরে ফিরে এসেছিলাম আনন্দধ্বনি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান শুধুমাত্র একটা কিছুক্ষণের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত রয়েছে আমার আবেগ, আমার বহুদিনের স্মৃতি, আমার 11 বছরের যে উপস্থাপনা করছি তার স্মৃতি, আর তার মধ্যেই আপনাদের যে ভালোবাসা তাতে আমি আপ্লুত। আজকে কবিগুরুর কবিতা থেকে পাঠ করলাম, পরে তিনি ইচ্ছা আছে তার ছোট গল্প থেকে কিছু অংশ তুলে ধরব, আর তার সঙ্গে থাকবে প্রথিত যশা শিল্পীদের গান। বন্ধুরা, আপনারা আজকের ভোরে তাঁর সৃষ্টি থেকে আশা করি অনেক কিছু আহরণ করলেন, আহরণ করলেন সারাদিনের পাথেও, সারাদিনের চলার আনন্দ। আজ ভোরে আমি পেলাম কিছু অসামান্য মুহূর্ত, যে মুহূর্তের ব্যাখ্যা শুধুমাত্র আমার কাছেই আছে। এবারে আস্তে আস্তে আমি বিদায় নেব, কিন্তু কানে থাকবে 107 FM রেনবো। আরও আরও অনেক অনেক অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আজকের সারাদিন। আজকে সারাদিনটা আপনাদের খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, আনন্দে কাটুক। ভালো থাকবেন, মধু ভালো রাখবেন সকলকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: রথযাত্রার এই শুভ সকালে আপনাদের সঙ্গে 100.1 এফএম গোল্ডে রয়েছে প্রভাত বিনা নিয়ে আমি তানিয়া। আর আজ এমন একটা সুন্দর সকাল যখন আকাশ জুড়ে মেঘের রাশি ভিজে রাজপথ, তখন একটু পরেই আসবে, বেরোবে, টানবে আশ থেকে আসি সবাই জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ। আজ পুরো অংশ জুড়ে, পুরো সকাল জুড়ে থাকবো আমরা রথের আবহে, গানে গানে জয়তি চক্রবর্তী এবং পদ্মপলাশ দুজনের দুয়েট একটি গান দিয়ে শুরু করি। ফিরব জগন্নাথ দেবের আবির্ভাব লীলা নিয়ে।

হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র চার ধাম তীর্থক্ষেত্রের একটি উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। এটি দ্বাদশ শতকের এক অনন্য স্থাপত্য। হিন্দু ধর্মের চার ধাম বলতে ভারতের চার প্রান্তে অবস্থিত চারটি প্রধান পবিত্র তীর্থক্ষেত্রকে বোঝায়। উত্তরে বদ্রীনাথ, পশ্চিমে দ্বারকা, পুরী পূর্বে রয়েছে, এছাড়াও দক্ষিণে রামেশ্বরম। এগুলি আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভের উদ্দেশ্যে অত্যন্ত পবিত্র বলে মান্য। তবে জগন্নাথ দেবের পুরীতে আগমনের যে একটা লীলা রয়েছে তা কিন্তু বেশ বিস্তৃত। আর আজ প্রভাত বিনায় যতটা হবে ততটা সেই লীলার অংশ বলবো, বাকিটা থাকবে মনের মেলোডিতে। সবটুকু নিয়ে আজ সকালে রথের এই শুভ মুহূর্তে আমরা একসাথে জয় জগন্নাথ বলে দিন শুরু করেছি। আর এখন বলবো জগন্নাথ দেবের আবির্ভাব লীলা। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের শত পুত্রকে হারিয়েছিলেন গান্ধারী। পাণ্ডবদের তুলনায় কৃষ্ণের ওপর অধিক ক্ষুব্ধ ছিলেন তিনি, কারণ মহাভারতের যুদ্ধের পরিণতি কৃষ্ণ জানতেন। তিনি জানতেন যে কৃষ্ণ যদি চাইতেন তাহলে হয়তো মহাভারতের এই বিধ্বংসী যুদ্ধ আটকানো যেত, কিন্তু এর পরিবর্তে কৃষ্ণ অর্জুনকে সারথি করে, মানে অর্জুনের সারথি হয়ে তাঁর পথ প্রদর্শন করেছেন। এ কারণে কৃষ্ণের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন গান্ধারী। তিনি যখন নিজের রাগ প্রকাশ করছিলেন সে সময় কৃষ্ণের মুখে একটা হালকা হাসি ছিল, যা দেখে তিনি আরও রেগে যান। তখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে তাঁর বংশ ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই সমস্ত যাদবকুলের বিনাশ হবে 36 বছর পর, এবং নিজের স্বজনদের মধ্যে বিবাদ কলহে কষ্ট পেয়ে একান্তে প্রাণ ত্যাগ করবেন শ্রীকৃষ্ণ। এক মায়ের এই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন রাধা মাধব। 36 বছর প্রায় তিনি দ্বারকায় রাজত্ব করেন। তারপর পারিপার্শ্বিক যে বিভৎস

অবস্থা সেটা দেখে কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে মানব দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গমনের সময় এসে গেছে। কার হাতে কিভাবে মৃত্যু হবে তা তো অন্তর্যামী জানতেনি। কাহিনী অনুযায়ী পূর্বজন্মে সুগ্রীবের ভাই বালি দ্বাপর যুগে জরা নামক এক শিকারী রূপে জন্মগ্রহণ করেন। তিনি বনের মধ্যে বিশ্রামরত কৃষ্ণের রাঙা পাকে হরিণ বলে মনে করে তীর নিক্ষেপ করেন। সেই তীরের বিষ কৃষ্ণের শরীরে ছড়িয়ে পড়ে এবং তাঁর মৃত্যু হয়। ভাগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণ যখন ভূলোক ত্যাগ করেন তখন তাঁর বয়স হয়েছিল 125 বছর। পাণ্ডবরা নিয়ম মেনে শ্রীকৃষ্ণের পার্থিব দেহের বা শরীরের শেষকৃত্য করেন। চিতায় আগুন দেওয়া হলে তাঁর পবিত্র শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেল। অলৌকিকভাবে একটা জিনিস কিন্তু পুরল না, তা হল শ্রীকৃষ্ণের হৃদয়। আগুনের মাঝেও সেটি জীবন্ত মানুষের মতো স্পন্দিত হতে লাগল। অর্জুন তখন সেই পবিত্র হৃদয়কে একটি কাঠের মধ্যে রেখে জলে ভাসিয়ে দিলেন। নদী থেকে সমুদ্র হয়ে সেই কাঠ ভাসতে ভাসতে এসে পৌঁছল উড়িষ্যার উপকূলে। সেখানে শবর সম্প্রদায়ের প্রধান বিশ্ব বসু সেই কাঠটি খুঁজে পান। তার মধ্যে থাকা দিব্য আলো দেখে তিনি বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ কাঠ নয়। তিনি সেটিকে নিয়ে গিয়ে একটি গোপন গুহার মধ্যে রেখে নীলমাধব নামে পূজো করতে শুরু করেন।

প্রাচীনকালে মালব দেশের ইন্দ্রদুম্ন নামে এক আদর্শ রাজা ছিলেন। তিনি ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ, দয়ালু, সর্বোপরি ভগবান শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তাঁর রাজ্যে ধর্ম, শিক্ষা ও ন্যায়ের প্রতিষ্ঠা ছিল। প্রতিদিন তিনি যজ্ঞ, পূজা, দান, ভক্তি সাধনায় সময় ব্যয় করতেন। তবুও তাঁর অন্তরে একটি আকাঙ্ক্ষা দিন দিন আরও প্রবল হয়ে উঠছিল। তিনি ভাবতেন, আমি কি কখনো ভগবানের সেই সর্বোৎকৃষ্ট রূপের দর্শন পাব, যে রূপে তিনি নিজেই তাঁর ভক্তদের জন্য প্রকাশিত হন। এই আকাঙ্ক্ষা কোনো সাধারণ ইচ্ছে ছিল না, এটি ছিল এক প্রকৃত ভক্তের হৃদয়ের আরতি। শাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে লাভের প্রথম শর্ত হল তাঁকে সত্যিকার অর্থে পাওয়ার আকাঙ্ক্ষা। যার অন্তরে সেই আকাঙ্ক্ষা জাগে, ভগবান ধীরে ধীরে তাঁর জন্য পথ উন্মুক্ত করেন। এক রহস্যময় তীর্থযাত্রীর আগমন হয় একদিন সেই রাজসভায়, মানে রাজা ইন্দ্রদুম্নের রাজসভায়। তিনি এসে জানান যে, হে রাজন, পৃথিবীতে এমন এক তীর্থ রয়েছে যার মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা যায় না। উড়িষ্যার নীলাচল অরণ্যের অন্তঃস্থলে সবর প্রধান বিশ্ববসু গোপনে এক অলৌকিক দেবতার পূজো করেন। তাঁর নাম নীলমাধব। তিনি আরও বলেন, তাঁর রূপ অতুলনীয়। তাঁর শরীর থেকে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হয়। দেবতা, ঋষি, গন্ধর্বগণও তাঁর দর্শনের জন্য আকুল থাকেন। তিনি সাধারণ মানুষ, তিনি মানে এখানে বলতে চাইছে যে সাধারণ মানুষ তাঁর, নীলমাধবের সেই যে অবস্থান গোপন গুহায়, সে সম্পর্কে কিছুই জানে না। রাজা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, তবে কি কেউই তাঁর দর্শন পায় না? তীর্থযাত্রী উত্তর দিলেন, যাঁদের উপর ভগবানের কৃপা হয় কেবল তারাই তাঁর দর্শনের অধিকারী হন। এই উত্তর শুনে রাজা ইন্দ্রদুম্নের হৃদয় গভীরভাবে আলোড়িত হল। পরদিন থেকেই শুরু হল এক মহা অনুসন্ধান। রাজা তাঁর সভার শ্রেষ্ঠ ব্রাহ্মণ, পুরোহিত, তীর্থঙ্গ এবং বিশ্বস্ত দূতদের চারিদিকে পাঠালেন। কারো দায়িত্ব ছিল পর্বতাঞ্চলে খোঁজ নেওয়া, কারোর আবার দায়িত্ব ছিল গভীর অরণ্য গিয়ে খোঁজ নেওয়া। কেউ নদীতীর, কেউ তীর্থস্থান, আবার কেউ বিভিন্ন আশ্রম এবং সাধু সন্ন্যাসীদের কাজে খোঁজ নিতে গেলেন। মাসের পর মাস কেটে গেল, একজন একজন করে সবাই ফিরে এলেন, কিন্তু তাদের সবার উত্তর একই, মহারাজ, আমরা বহু তীর্থ দেখেছি, বহু সাধুর সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু নীলমাধবের কোনো সন্ধান পাইনি। এই সংবাদে রাজসভায় হতাশার ছায়া নেমে এল। রাজা বললেন, হে নীলমাধব, আপনি কোথায়, কোথায় গেলে তোমার দেখা পাবো প্রভু? গানে গানে রুদ্র রায়।

সেদিন রাতে রাজা ইন্দ্রদুম্ন রাজপ্রাসাদের মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করলেন। হে প্রভু, আমি রাজ্য চাই না, যশ চাই না, স্বর্গও চাই না, আমি শুধুমাত্র তোমার দর্শন চাই। যদি তুমি সত্যি নীলমাধব নামে কোথাও বিরাজ করো, তবে আমাকেও তোমার চরণে পৌঁছানো

ঠাকুর পথ দেখাও। ভক্তের আকুল আরতি কখনো বৃথা যায় না। রাজা ইন্দ্রদুম্নের আন্তরিক প্রার্থনা যেন ভগবানের কর্ণে পৌঁছালো। বহু দূত ব্যর্থ হয়ে ফিরে এলেও রাজা তাঁর আশা ত্যাগ করেননি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, যাকে মানুষ খুঁজে পায় না ভগবান নিজেই একদিন তাঁর কাছে যাওয়ার পথ খুলে দেন। ঠিক সেদিনই, মানে তার পরের দিনই রাজসভায় উপস্থিত হলেন রাজপুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি। তিনি ছিলেন বিদ্যান, ধৈর্যশীল, বিচক্ষণ, সর্বোপরি একজন বিষ্ণু ভক্ত। শাস্ত্র জ্ঞানের পাশাপাশি তাঁর ছিল অসাধারণ সাহস ও সহিষ্ণুতা। তিনি রাজার সামনে প্রণাম করে বললেন, মহারাজ, যদি আপনার অনুমতি থাকে আমি নীলমাধবের সন্ধানে যেতে চাই। রাজা আনন্দে আপ্লুত হয়ে তাঁকে আশীর্বাদ করলেন। বিদায়ের সময় বললেন, বিদ্যাপতি, মনে রেখো তুমি কেবল আমার দূত নও, তুমি এক ভক্তের আকাঙ্ক্ষার বাহক। এই আশীর্বাদ নিয়েই বিদ্যাপতি অজানার উদ্দেশ্যে রওনা হলেন। বিদ্যাপতির যাত্রা মোটেই সহজ ছিল না। তখনকার দিনে সুগম রাস্তা, যানবাহন কিছুই তো ছিল না। তাঁকে অতিক্রম করতে হয়েছে ঘন অরণ্য, দুর্গম পাহাড়, প্রবল স্রোতের নদী, জনমানবহীন পথ, প্রকৃতির দুর্যোগ। দিনের পর দিন তিনি হাঁটলেন, কখনো ফলমূল খেয়ে, কখনো নদীর জল পান করে, কখনো বৃক্ষতলে রাত্রি যাপন করে। কিন্তু তাঁর মনে একটি নামই ধ্বনিত হচ্ছিল, ওম নমঃ নারায়ণ। শাস্ত্রে বলা হয়, যে ভক্তের লক্ষ্য ভগবান, তার কাছে কষ্টের পথও এক সাধনা হয়ে ওঠে। বিদ্যাপতির ক্ষেত্রেও তাই হয়ে উঠেছিল। মথুরাপতির দর্শনের জন্য তিনি আকুল হয়েছিলেন, তিনিও সেই সাধনায় লীন হয়েছিলেন। গানে গানে শোভা মুদগল।

দীর্ঘদিন পরে বিদ্যাপতি পৌঁছলেন উড়িষ্যার গভীর অরণ্যে। আজ রথযাত্রার সুন্দর সকালে আমরা গল্প করছি জগন্নাথ দেবের পুরীতে আবির্ভাব লীলা নিয়ে। কৃষ্ণের লীলার বোঝা বড় ভার, তাই না? চলুন সেই লীলায় একটু অবগাহন করা যাক। তো বিদ্যাপতি পৌঁছলেন যেখানে সবর প্রধান বিশ্বাবসু বসবাস করতেন। বিশ্বাবসুর এই যে যাওয়ার যে পথ সেটা তো খুব একটা সহজ ছিল না। তো সেখানে যখন পৌঁছলেন, বিশ্বাবসু ছিলেন বনবাসী, তাঁর জীবন ছিল অত্যন্ত পবিত্র। তিনি প্রতিদিন ভোরে উঠে কোথাও চলে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। গ্রামবাসীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, কিন্তু কেউ জানতেও চাইতেন না তিনি কোথায় যান। বিশ্বাবসু খুব অতিথি পরায়ণও ছিলেন। তিনি বিদ্যাপতিকে নিজের গৃহে আশ্রয় দিলেন। সেখানে বিদ্যাপতির পরিচয় হল বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে, যে ছিল খুবই নম্র, ভক্তিমতী এবং অত্যন্ত সেবাপরায়ণা। তিনি আন্তরিকভাবে বিদ্যাপতির সেবা করতে লাগলেন এবং কয়েকদিনের মধ্যেই বিদ্যাপতি একদিকে যেমন উদ্ঘাটন করলেন যে বিশ্বাবসুর জীবনে এক অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে, তেমনই তিনি ক্রমশই মোহমুগ্ধ হলেন ললিতার প্রতি, তাকে বিয়ে করলেন। এবার আসা যাক বিশ্বাবসুর কথায়।

প্রতিদিন সূর্যোদয়ের আগে বিশ্ববসু একটি পাত্রে বনফুল, ফল এবং জল নিয়ে অরণ্যের গভীরে চলে যেতেন। সারাদিন বাইরে থাকতেন। সন্ধ্যায় ফিরে এলে তাঁর শরীর থেকে অপূর্ব চন্দন, কর্পূর, পদ্মফুলের সুগন্ধ ছড়াত। তাঁর মুখমণ্ডল দীপ্তিময় হয়ে উঠত। বিশ্বাবসু নিশ্চয়ই কোনো দিব্য দেবতার পুজো করেন। বিদ্যাপতির কৌতূহল দিন দিন বাড়তে লাগল। বহুবার অনুরোধ করা সত্ত্বেও বিশ্বাবসু কিছুতেই রাজি হচ্ছিলেন না। অবশেষে কন্যা ললিতার অনুরোধে বিশ্বাবসু রাজি হলেন, কিন্তু একটি শর্তও দিলেন। বললেন, আমি তোমাকে নিয়ে যাব, তবে পথে তোমার চোখ বাঁধা থাকবে, তুমি

যতক্ষণ আমরা আগেই বলেছি, তিনি গোপনে নিলেন কিছু সরিষার দানা। পরদিন ভোরে যখন যাত্রা শুরু হলো, বিশ্বা বসু তো তাঁর চোখ কাপড় দিয়ে বেঁধে দিলেন, কিন্তু ঘন অরণ্যের আঁকাবাঁকা পথ ধরে তাঁরা যখন এগিয়ে যাচ্ছিলেন, বিদ্যাপতি গোপনে পথ দেখতে পাচ্ছিলেন না, কিন্তু অত্যন্ত কৌশলে একে একে সরিষার দানা ফেলতে ফেলতে যাচ্ছিলেন। তাঁর পরিকল্পনা ছিল, বর্ষার পরে যখন সেই দানাগুলো অঙ্কুরিত হবে, তখন তিনি পথটি চিনে নিতে পারবেন এবং রাজাকে নিয়ে আসতে পারবেন। এই ঘটনা বিদ্যাপতির প্রজ্ঞা ও ধৈর্যের এক অসাধারণ উদাহরণ। আমরা বাকি কাহিনীতে আসব, তবে তার আগে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আরেকটি গান।

দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন বিদ্যাপতির চোখের বাঁধন বিশ্বা বসু খুলে দিলেন, তখন রাজরাজেশ্বর দেখা দিলেন বইকি, এবং সেই অপূর্ব দিব্য মূর্তি নীল বর্ণের বিষ্ণুরূপ, চারিদিকে অলৌকিক জ্যোতি, মনে হচ্ছিল যেন সূর্যের আলো সেই জ্যোতির কাছে ম্লান, চারিদিকে ছিল অপূর্ব নীরবতা, বাতাসে চন্দন কর্পূর বনফুলের সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, পাখিরাও যেন স্তব্ধ হয়ে সেই মহামুহূর্তের সাক্ষী ছিল। বিদ্যাপতির চোখ দিয়ে অশ্রুধা।

ধারা প্রবাহিত হতে লাগল। তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তাঁর মুখে একটি বাক্য উচ্চারিত হলো, হে প্রভু, আজ আমার জীবন ধন্য হলো। তিনি অনুভব করলেন এ কোনো সাধারণ মূর্তি নয়, স্বয়ং শ্রী বিষ্ণুই নীল মাধব রূপে এই অরণ্যে অধিষ্ঠিত। বিদ্যাপতি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন, বিশ্ববসু কোনো রাজকীয় আয়োজন ছাড়াই বনফুল, ফল, কন্দমূল এবং বিশুদ্ধ হৃদয়ের ভক্তি দিয়ে নীল মাধবের পুজো করছেন। সেখানে সোনা রূপ তো ছিলই না, ছিল না কোনো রাজকীয় মন্দির, ছিল শুধু এক সরল ভক্তের নির্মল হৃদয়। এই দৃশ্য বিশ্বপতিকে গভীরভাবে স্পর্শ করল। তিনি বুঝলেন, ভগবান অলঙ্কারে নয়, ভক্তির প্রেমে আবদ্ধ হন। দর্শন শেষে বিদ্যাপতির রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজা ইন্দ্রদুম্ন তাঁর মুখ দেখেই বুঝতে পারলেন বিদ্যাপতি সফল হয়েছেন। তিনি অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, বলো বিদ্যাপতি, তুমি কি দেখা পেয়েছ নীল মাধবে? তারপর বিদ্যাপতি আবেগ ভরা কণ্ঠে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। এরপর অপেক্ষা শুরু হল রাজা ইন্দ্রদুম্নের। তিনি ব্রাহ্মণ, ঋষি, ভক্ত, সৈন্য, সেবক, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে চললেন নীলাচলের উদ্দেশ্যে। সেখানে আশ্চর্য সেই মুহূর্তের সাক্ষী হতে চাইলেন, দেখতে চাইলেন রাজরাজেশ্বর সেই মথুরাপতিকে, যিনি একদিকে মহারাজ দ্বারকানাথ, অন্যদিকে ভক্তের সরল হৃদয়ের মাধব, নীল মাধব। গানে গানে শাহানা বাজপেয়ী।

রাজা ইন্দ্রদুম্ন প্রবল হতাশ হলেন। যে স্থানে বিদ্যাপতি নীলমাধবের দর্শন করেছিলেন সেই স্থানে কিন্তু আর নীলমাধবকে পাওয়া গেল না। রাজা প্রচণ্ড হতাশ হলেন, ভীষণভাবে কান্নাকাটি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আমি কি এতটাই অযোগ্য যে আপনার দর্শন পেলাম না? সেই রাতেই বিষ্ণু স্বপ্ন দিলেন রাজা ইন্দ্রদুম্নকে। হে রাজন, শোক করো না, আমি নীলমাধব রূপে অন্তর্ধান করেছি, অচিরেই সমুদ্র তীরে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব, তখন তুমি আমার সেই দিব্য দারু মূর্তি প্রতিষ্ঠা করবে। সেই রূপেই আমি যুগে যুগে জগন্নাথ নামে সমগ্র বিশ্বের পূজো করব, বিশ্বের পূজা গ্রহণ করব। আসলে দারু ব্রহ্ম শব্দটা দুটি শব্দের সমন্বয় গঠিত। দারু অর্থ কাঠ এবং ব্রহ্ম অর্থে পরম চৈতন্য বা পরমেশ্বর। অর্থাৎ দারু ব্রহ্ম মানে সেই দিব্য কাঠ যার মধ্যে স্বয়ং পরম ব্রহ্ম অধিষ্ঠিত। জগন্নাথ তত্ত্বে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কাহিনীর এর পরবর্তী অংশ তো আমরা মনের মেলোডিতে বলবই, তবে এতক্ষণ পর্যন্ত এই যে লীলার কথা হলো, সেই লীলার গভীর একটা আধ্যাত্মিক অর্থ রয়েছে। এটি শুধুমাত্র মানুষের একটা আত্মিক যাত্রার প্রতীক সেটা তো বটেই, কিন্তু শুধু ঐতিহাসিক কাহিনী এমনটা কিন্তু নয়। রাজা ইন্দ্রদুম্ন আমাদের শেখান, ভক্তির আকাঙ্ক্ষা থাকলে ভগবান নিজেই পথ তৈরি করেন। বিদ্যাপতিকে শেখান, অধ্যবসায়, বিনয় এবং ধৈর্য ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়। বিশ্বাবসু শেখান, সরল হৃদয়ের ভক্তি কোনো আড়ম্বরের চেয়ে অনেক বড়। আর নীলমাধব শেখান, ভগবান নিজের সময়ে, নিজের ইচ্ছায়, নিজের রূপে প্রকাশিত হবেন। নীলমাধব আবিষ্কারের এই লীলা আমাদের শেখায় ভগবানকে যুক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে উপলব্ধি করতে হয়। যেখানে বিশ্বাস আছে সেখানে পথ আছে, যেখানে আত্মসমর্পণ আছে সেখানে কৃপা আছে, আর যেখানে নিঃস্বার্থ ভক্তি আছে সেখানেই ভগবান আছে। এই কারণেই যুগে যুগে কোটি কোটি ভক্ত একসঙ্গে ধ্বনি দেয় জয় জগন্নাথ। কথা হবে 8:30।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি শোনা।
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: বৃষ্টিভেজা সকালের আজকের রাজপথ, বা বলা যায় আজকের সকালের যে রাজপথ তা তো বৃষ্টি ভেজা ছিলই। পথে রাজা তুমি হে জগন্নাথ, বড়ই দয়াল তুমি পতিত পাবন, তোমার চরণে সপি মোর অনুক্ষণ। ভক্তের আনন্দের ধারা নয়নের নীর, নীল চক্রে ওড়ে ধ্বজা রৌজ্জ্বলে ধীর, সুভদ্রা বলরাম আর সাথে তুমি নিজে, সাজু রথে মহাসুখে নানা রঙিন সাজে। দয়া করো ওগো প্রভু, রেখো নিজ ছায়ায়, শান্তি পাই আমি শুধু তোমারই কৃপায়। জয় জগন্নাথ। যেমনটা বলে গিয়েছিলাম প্রভাত বিনার শেষে, যে আজ মনের মেলোডি জুড়েও আমরা থাকব জগন্নাথদেবকে নিয়ে, কারণ আজ পবিত্র রথযাত্রার পূর্ণ সকাল। আর এই সকালে শুভ মুহূর্তে যখন চারিদিকে সাজুসাজ রব, আমাদের মহারাজ তার ভাই বোনকে নিয়ে যাবেন মাসির বাড়ি, সেই শুভক্ষণে আজ যখন বসেছি আপনাদের সঙ্গে গল্প করতে, তখন তাকে নিয়ে তো কথা হবেই। তবে আজ মনের মেলোডিতে আরও একটি আকর্ষণ রয়েছে, কি জানেন? সেটা হচ্ছে যে আমাদের একজন বন্ধু রয়েছেন পুরীতে, আর সেখানে কিন্তু আজ সরাসরি আমরা চলে যাব। সেই বিষয়ে তো যাবই, তবে শুরু হোক গানে গানে আজকের মনের মেলোডি। ঘড়ির কাঁটা যদি মেলাতে চান, 8:34 হয়ে 8 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে তানিয়া। চলুন একটু অন্যরকমভাবে আজ শুরু করি, কারণ অন্যদিন মনের মেলোডিতে যে ধরনের গান থাকে, আজ ভাবটা তো বড়ই কি বলবো, গৌরনীতাই বলুন, রাধাকৃষ্ণ বলুন, জগন্নাথদেব বলুন, বলরাম সুভদ্রা বলুন, সব মিলে মিশে মনের ভাবঘরে এক অদ্ভুত ভাব জন্মেছে। সেই ভাবটাকে আরও উস্কে দিতে, আপনাদের রথযাত্রার পুণ্যতিথিকে আরও গৌরবান্বিত করতে, আরও মধুর করে তুলতে, আরও পবিত্র করে তুলতে আজকের গান সাজানো রয়েছে। চলুন শোনা যাক অনুরাধা পাডোয়ালের কণ্ঠে।

আজ আর মধুরাপ্তিপতি মধুরাপ্তিপতি শুধু থাকছেন না, তিনি হয়ে উঠছেন ভক্তের ভগবান শ্রীজগন্নাথ। আজ রথযাত্রা, এই রথ টানার যে আক্ষরিক অর্থ সেটা কি, সেটা কিছুটা এরকম বলা যায়, রথ হলো এই শরীর আর সারথি হলো আমাদের মন। সত্যি করে বলুন তো, আপনার মন ভালো না থাকলে আপনার

শরীর কি বয়? বয় না তো, সত্যি তো মন আমাদের সারথি। এই শরীর নামক রত্তাকে মনই টেনে নিয়ে যায়। আর রশ্মিটা কি? ভক্তি। ভক্তি যদি না থাকে, আজ সকালে প্রভাত বীণার গল্পে সেই শিক্ষাই আমরা পেয়েছি যে কীভাবে শুধুমাত্র সরল ভক্তি এবং নির্মল মন নিয়ে ঈশ্বরের আরাধনা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। আর তার সঙ্গে যদি কিছু থাকে, এই যে যাত্রা, জার্নি, আমাদের বিশাল যে জীবন, সেই জীবনের যে একটা যাত্রাপথ, সেই যাত্রাপথে নানান বাধা বিঘ্ন আসে, তার সঙ্গে থাকে কি? ঈশ্বর ভক্তি। আর সেই ভক্তি যখন থাকে, তখন যেটা হয় সেটা হলো সেই যাত্রা পথ অনেক সহজ হয়ে যায়। কারণ সেই ভক্তির যে আশীর্বাদ, সেই আশীর্বাদ এক অন্য আশীর্বাদ। আপনি ঈশ্বরকে টেনে এনে নিজের কাছে রাখতে পারবেন শুধুমাত্র সেই ভক্তি নামক দড়িটা দিয়ে। তাই তো আজকে দিনের রথের দড়ি যদি ছোঁয়াও যায়, একটুখানি যদি ছুঁয়ে টানাও যায়, তাহলে নাকি বলে যে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। না না, এমনটা আমি বলছি না, এমনটা বলা হয়। এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই পুরীর রথযাত্রায় এই একটা মাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে নেমে আসেন। আজ রথযাত্রার এই দিনে তানিয়াই কি শুধু বকবক করবে? না, যেমনটা হয় প্রতিদিন প্রতিক্ষণ, তানিয়া যখন আসে শুধু আপনারা বলেন, তানিয়া শোনে। তবে আজ প্রভাত বীণার যেটুকু গল্প বাকি থেকে গিয়েছিল, সেটা আপনার সঙ্গে গল্প করার মাঝে মাঝে একটু করে তো বলবই। তবে আজকের আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা বলার আগে আজকের বিষয়টা একটু বলে দিই। কী বিষয় নিয়ে আপনারা মেসেজ করবেন? এই যে রথের দিন, রথ বা রথযাত্রার দিন বললে আপনার মনে সবার প্রথম ছোটোবেলার বা বড়বেলার কোন স্মৃতিটা ভেসে আসে? দয়া করে বেশি বড় করবেন না, কারণ জানেন সময় কম। আর তার থেকেও বড় কথা, আজ আপনাদের সবাইকে নিয়ে যাব পুরীতে, সেইখানেও তো কিছুটা সময় রাখতে হবে। সেই পুরীর অপূর্ব যে এখন তোড়জোড় চলছে, সেই বর্ণনা তো আমাদের শুনতে হবে, নয়ন দিয়ে দেখতে হবে যে রয়েছে নয়নের মাঝে সেই রাধা মাধবকে, সেই নীল মাধবকে, সেই প্রভু জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রাকে। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে একটু সময় বাঁচিয়ে রাখা। এই নটার খবরের ঠিক আগে কিন্তু আপনাকে নিয়ে যাব, আর তার আগে আজকের যে বিষয় সেটা সম্পর্কে আর একবার পরিষ্কার করে বলে দিই যে আজ জগন্নাথ দেবের রথযাত্রা, এই দিনটাকে ঘিরে আপনার যে মধুর স্মৃতি রয়েছে সেটা একদম ছোট্ট করে লিখে পাঠান 9903053992 এই নাম্বারে। ফিরে আসছি একটা গানের ওপারে, গানে গানে রুদ্র রায়।

আজকের সময়টা যদি একটু ধীরে ধীরে চলতো বেশ হতো। বলুন, আমি যে কোনটা করি সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের সেই গল্পের অসমাপ্ত অংশ বলবো, না আপনাদের মেসেজ পড়বো, নাকি চলে যাব পুরীতে? পুরীতে তো যেতেই হবে, কারণ আজ বাংলা জুড়েও রথযাত্রার নানান জায়গায় নানান আয়োজন হয়েছে এবং সারাদিন ধরে নানান উৎসব পালিত হবে। তবু পুরী রথযাত্রার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। তবে সেখানে যাওয়ার আগে চট করে কয়েকটা মেসেজ পড়ে নেওয়া যেতেই পারে। সৌভিক ঠাকুরিয়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত ভাই, শুভ রথযাত্রার শুভেচ্ছা তোমাকে এবং সকল বন্ধুদের জানাই। ছোট্টবেলায় আমাদের কসবা বিখ্যাত রথের মেলায় যেতাম বাবার হাত ধরে। এত ভিড়, চেপে ধরে থাকতাম আর নানান দোলনায় চড়তাম, জিলিপি পাঁপড় খেয়ে চারা গাছ কিনে নিয়ে বাড়ি ফিরতাম। বেশ, রজত মেসেজ করেছে বানপুর নদিয়া থেকে, শুভ সকাল দিদি, রথের কথা শুনলেই রথের মেলার কথা মনে পড়ে। আমাদের এখানে রথের মেলা বিভিন্ন জায়গায় হয়, ছোটোবেলা থেকেই প্রত্যেকবার যাই মেলায়, গিয়ে রথের দড়ি টানি আর মেলাতে স্পেশাল খাবার জিলিপি পাঁপড় ভাজা, যতই নতুন নতুন খাবার আসুক না কেন এই দুটো আমার চাই চাই। মানসী বৈদ্য কন্যাগর থেকে লিখেছেন, সুপ্রভাত মনের মেলোডি, আমার মিষ্টি তানিয়াদি গিয়ে জানা রথের শুভেচ্ছা আপনাকেও, রজতকে এবং মানুষের দিকেও জানাই রথের শুভেচ্ছা। রথের চাকার মতোই তোমার জীবন গড়গড়িয়ে চলুক, তোমার রথ উপলক্ষে আচ্ছা পাঁপড় ভাজা জিলিপি পাঠালাম। আজ আর কিছুই লিখব না, কেমন কেননা তেমন কোনো স্মৃতি নেই, শুধুই শুনছি তোমার কথা। কন্যাগর থেকে মানসী বৈদ্য। আর এখন আমার সময় হয়েছে সেই প্রভুর কাছে মাথা নত করে দিতে, যিনি আজ শুধুমাত্র আমাদের জন্যই আমাদের কাছে আসেন। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনবো, আর গানের ওপারে আমরা কিন্তু চলে যাব পুরীতে। সঙ্গে আছেন তো?

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সম্মান, আমাদের বন্ধু সম্মান রয়েছেন জগন্নাথ দেবের একদম ধামে পুরীতে। কি অবস্থা সেখানে এখন, কিভাবে তোড়জোড় চলছে?
2: যে কথা বলতে গেলে শুরু করতে হয় ওইভাবে, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, সত্যি কথাই ধুমধাম। কারণ আমাদের যে ভারতবর্ষের উৎসবের সংস্কৃতি, সেই উৎসবের সংস্কৃতির মধ্যে অন্যতম সংস্কৃতি হচ্ছে রথযাত্রা। আমি গতকাল এসে পুরীতে পৌঁছলাম এবং অদ্ভুত ভাবে একটা বাঙালি সংস্কৃতি রীতি রেওয়াজ চলে আসছে 500 বছর ধরে, যে রেওয়াজের নাম হচ্ছে ঝালি উৎসব বা ঝালি সমর্পণ। রাঘবের ঝালি, সেই ঝালি এখনো মহাপ্রভুর জন্য পাঠানো হয়। বিশ্বাস করা হয় যে মহাপ্রভু যখন যেমন জীবনের শেষ সময়টা এই পুরীতে ছিলেন, ঠিক সেইভাবেই এখনো তিনি বিরাজ করেন। এই সমস্ত উৎসবে তিনি অংশগ্রহণ করেন এবং তাকে স্মরণ করেই উৎসব হয়। আর ওতপ্রোত ভাবে বাঙালি জড়িয়ে যায় এই ওড়িয়া গৌড়ীয় মিলনের সঙ্গে এই ঝালি উৎসবের মধ্য দিয়ে। ঝালি সমর্পণ করা হয় তাকে এবং তারপরে আমরা আজকে দেখবো যে কালকে প্রচুর অঝোর ধারায় বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কার্যত মনে হচ্ছে যে রথ চলার আগে যেন পথ ঘাট ধুয়ে যাচ্ছে, সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হচ্ছি। এবং প্রদীপ পাবন জগন্নাথ, তিনি তো পথে নামবেন এবং সেই পথে নামার আগে একটা রীতি রয়েছে, রাজা ছাড় দেন সোনার ঝেঁটা দিয়ে, তাকে বলা হয় ছেঁড়া পোহরা। আর আমাদের পৃথিবীর রাজা যদি তাকে ধরা হয় অনাদির আদি গোবিন্দকে, তিনি নিজের পথ নিজে সুগম করছেন একেবারে বরিশ ধরা ধারায়। তিনি পৃথিবীকে স্নাত করাচ্ছেন এবং সেই পথে তার রথের চাকা এগিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আর একটা অদ্ভুত ভাবে মনে হয় যে সভ্যতার সূচনা হয়েছিল চাকা দিয়ে, সেই সভ্যতার ধারক বাহক হচ্ছে এই রথযাত্রা। এক একটি চাকা এক একটি মার্গের প্রতীক এবং সেই চাকার উপর ভিত্তি করেই দেবতা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করছেন। এই আধ্যাত্মিকতার সঙ্গে বাস্তবতা এবং রহস্যের একটা মেলবন্ধন এই পুরী জগন্নাথ।
1: আর এই মুহূর্তে ওখানে কি দেখতে পাচ্ছো সরাসরি?
2: এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাস্তার উপর আলপনা দেওয়া হয়েছে, তিনটে রথ, নান্দী ঘোষ, তালধ্বজ এবং দেবদলন, এই তিনটে।

0: রথ রয়েছে, সকালবেলা মঙ্গল আরতি দিয়ে মন্দির খোলা হয়, এবং সেই মন্দির খোলার পরে বিভিন্ন রকম যে জগন্নাথ দেবের নীতি রয়েছে, রথ প্রতিষ্ঠা রয়েছে, সেই সমস্ত হওয়ার পরে তিনি আশা করা যায় 9:30 নাগাদ পোহান্ডি বিজয় করে রথে আরোহণ করবেন, এবং সেই রথ ধীরে ধীরে এগোবে গুন্ডিচা মন্দির বা আরব মণ্ডপের দিকে। এবং এই প্রত্যেকটা রথ আগে যাবে বলভদ্র দেবের রথ, তারপর মা সুভদ্রার রথ, তারপর জগন্নাথের রথ। এই এইভাবেই চতুর্ধা মূর্তিকে স্থান পরিবর্তন করা হবে। পৃথিবীর সংস্কৃতিতে একমাত্র দেবতা যিনি তার বেদী ছেড়ে বেরিয়ে আসেন এবং সেখানে তিনি স্থান পরিবর্তন করে অন্য স্থানে গিয়ে দর্শন দেন। এই হচ্ছে বাংলার মানে ভারতবর্ষের সংস্কৃতি, যার সঙ্গে বাংলার সংস্কৃতি শ্রীমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ওতপ্রোতভাবে জড়িয়ে যান। এবং মনে পড়ে যে আর কিছুক্ষণ বাদে যখন রথ টানা হবে তখন মহাপ্রভু সাত সম্প্রদায় নৃত্য করতেন এই রথের সামনে, সেই দৃশ্য আজ গৌড়ীয় বৈষ্ণবরা ক্রমান্বয়ে ধরে রেখেছেন, এবং সেই দৃশ্য কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো। এবং দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে জগন্নাথের যে সামগ্রী নিত্য প্রয়োজনীয় তার বেশভূষার সামগ্রী ধীরে ধীরে সেগুলো রথে আরোহণ করানো হচ্ছে, এবং তারপরে সব শেষে উনি পোহান্ডি বিজয় করে রথ টানা শুরু হবে। এবং এইখানে এলে বুঝতে পারবে যে এই যে কাঁসর ঘন্টা এইসবের আওয়াজ, মানুষের হরিবোল ধ্বনি, জয় জগন্নাথ ধ্বনি, এবং এত মানুষ সব মিলিয়ে মিশিয়ে একটা উন্মাদনা রয়েছেন। অবশ্যই সমুদ্র রয়েছেন, মহোদধি তীর্থরাজ সমুদ্র, কিন্তু এই যেন মানব সমুদ্রের মধ্যে মিশে যাওয়া, এত মানুষের মধ্যে সেই ঢেউ যে কি জিনিস যে না পুরীতে এসেছে সে বুঝতে পারবে না। সুতরাং সবকিছুর মধ্যে যেটা থেকে যায় ওই তুমি যদি জগন্নাথ হও আমি তো জগৎ ছাড়া নই হে, তো সেই জগন্নাথের সঙ্গে কোথাও গিয়ে ওতপ্রোত ভাবে এই মানব লীলা মানব সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায় বাস্তবের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে, এবং সেই আধ্যাত্মিকতার সঙ্গে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যদি কিছু দাঁড়িয়ে থাকে সেটা জগন্নাথ সংস্কৃতি।
1: বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সম্মান। এবং আমরা সত্যি তোমার বর্ণনার মাধ্যমে এই মুহূর্তে আমি এবং আমার শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই হয়তো পুরীতে চলে গেছি, আমাদের মন সেখানে পৌঁছে গেছে। যাই হোক, খুব ভালোভাবে দর্শন করো। বৃষ্টি কি এখন ওখানকার আকাশ কি রকম অবস্থা?
0: এখন একটু বৃষ্টি ধরেছে, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করা যায় যদি বৃষ্টি হয়ও, তথাপি মানুষ বৃষ্টিতে ভিজতে ভিজতে স্নাত হতে হতে রথ টানা হবে, এবং সেই রথ এগোবে আরব মণ্ডপের দিকে, গুন্ডিচা বাড়ির দিকে, কথায় বলা হয় মাসির বাড়ির কাছে। কিন্তু এই এই সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে শুধু একটাই জায়গায়, মানুষও ভিজবেন তিনিও ভিজবেন জয় জগন্নাথ ধ্বনিতে, ব্রহ্ম এবং আমরা যে এই এই জড় জগতে। শঙ্করাচার্যের একটি কথা মনে পড়ে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর সেই সত্যি দারু ব্রহ্ম সত্যি হয়ে পথে নেমে আসবেন তার ভক্তকে দর্শন করার জন্যে। ভক্ত দর্শন করবে তার ভগবানকে, তার চেয়েও বেশি ব্যাকুলতা তার ভগবানের, তিনি ভক্তকে দর্শন করবেন এই এই এই পুরীর মানে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, এই আধ্যাত্মিকতার মাটিতে দাঁড়িয়ে। বাংলার পাঁপড় ভাজা জিলিপি সঙ্গে থাকুক, এবং সঙ্গে সঙ্গে বলতে গেলে আরো একটা কথা বলতে হয়, এটা হচ্ছে বাংলায়ও কিন্তু রথের কোনো কমতি নেই। উড়িষ্যার পর যদি বাংলায় ধরা হয় তাহলে মাহেশের রথ 600 বছরের পুরনো, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন দর্শন করেছিলেন। তারপরের যে রথের কথা বলতে হয় সেটা বলরাম মন্দিরের রথের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধক তিনি লীলা করেছেন সেই বারান্দায়, এখানে জগন্নাথ দেবের রথ টানা হয়। সুতরাং এই সমস্ত সংস্কৃতি মিলে থেকে যায় আমাদের এই হৃদয়ে। আসলে হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা কিছুই তো নাই, এই হৃদয়ে আমরা যেন তাকে অধিষ্ঠান করাতে পারি।
1: বড় ভালো বললে। যাই হোক, তুমি খুব ভালো করে আনন্দ করো, জগন্নাথের আশীর্বাদ নাও। জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
2: সরাসরি আমরা চলে গিয়েছিলাম পুরীতে, আর সেখানে আমাদের বন্ধু সম্মান দাস জানালো এখন ওখানে কি অবস্থা। সময় বলছে আমাকে যেতে হবে সংবাদ বিরতিতে, সংবাদ বিরতির

0: England will be played at Sophia Gardens in Cardiff today. The match will start at 5:30 p.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

100.1 FM গোল্ডে শুনছেন মনির মেলোডি তানিয়ার সঙ্গে। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বড়ই পবিত্র। এই বিশেষ দিনে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে নিজের বাড়ি থেকে, নিজের মন্দির থেকে মাসির বাড়ি সেখানে বেড়াতে যান। রথ টানাকে অত্যন্ত পুণ্যের কাজ মনে করা হয়। আর তার সঙ্গে আজ আমরা সকাল থেকেই জগন্নাথ দেবের যে আবির্ভাবের লীলা সেই গল্প শুনছি। প্রভাত বীণায় কিছুটা শুনেছি, বাকি থেকে গেছে আরও কিছু অংশ। আসলে জগন্নাথ দেবকে নিয়ে কথা বলতে বসলে সে তো প্রচুর প্রচুর বলতে হয়, তবু যতটুকু না বললে নয় সেটুকু তো বলতেই হবে। আমরা শেষ করেছিলাম যে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিলেন বিষ্ণু, আর তারপর যেটা হলো পরের দিন সমুদ্র তীরে দারু ব্রহ্মের অলৌকিক আবির্ভাব প্রত্যক্ষ করে উপস্থিত সকলেই আনন্দে উত্তেজিত হয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বারবার ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। তার বহু বছরের সব তপস্যা, অপেক্ষা, বিরহ যেন আজ পূর্ণতা পেল। কিন্তু আনন্দের সেই মুহূর্তে একটা সমস্যা হলো, এই দিব্য দারু নীলাচলে নিয়ে যাওয়া হবে কিভাবে? রাজপুরোহিত বললেন যে আমাদের কর্তব্য বৈদিক নিয়মে এই দারু ব্রহ্মকে যজ্ঞ মণ্ডপে নিয়ে গিয়ে প্রতিষ্ঠার যে প্রস্তুতি সেটা গ্রহণ করা। রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন রাজ্যের সর্বশক্তিমান সৈন্য, দক্ষ কর্মী এবং বলবান হাতিদের নিয়ে আসা হোক। কিন্তু দেখা গেল সৈন্যরা, হাতি, কেউই দারু ব্রহ্মকে এক চুলো নড়াতে পারলেন না। রাজা বিস্মিত হয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি ভাবলেন হয়তো লোকবল কম হয়েছে, আরও সৈন্য নিয়োগ করলেন, আরও হাতিকে এনে মাহুদ্দের নির্দেশ দেওয়া হলো যে সেই দড়ি বেঁধে দারু ব্রহ্মর সঙ্গে অন্য প্রান্তকে যুক্ত করা হলো, আর হাতিগুলির গলায় শক্ত দড়ি বাঁধা হলো। সেই মতো মাহুদরা হাত ধীরে ধীরে টানতে শুরু করলেন, মানে হাতিদের নির্দেশ দিলেন, হাতিরা এগোতে শুরু করলো। কিন্তু সমুদ্র তত কেঁপে গেল, দারু ব্রহ্ম অচল, না সামনে না পিছনে, না একচুল দাঁড়ে না একচুল বাঁয়ে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল, এমন দৃশ্য তারা তো কখনো দেখেনি। এই সময় এক প্রবীণ ঋষি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন, তারপর বললেন, মহারাজ, ভগবানকে বল প্রয়োগে লাভ করা যায় না, তিনি নিজের ইচ্ছায় সমুদ্র থেকে এসেছেন, এখন তাঁর ইচ্ছা ব্যতীত তাঁকে কেউ এক পাও সরাতে পারবে না। রাজা নিজেও সেটা বুঝতে পারলেন। ঋষি বললেন যে এটি কেবলমাত্র একটি দারু খণ্ড নয়, এটা দারু ব্রহ্ম, এখানে পরম চৈতন্য অধিষ্ঠিত। মানুষ যদি মনে করে শক্তি দিয়ে ঈশ্বরকে অধীন করবে, তবে সেটিই হবে সবচেয়ে বড় ভ্রান্তি। রাজা বুঝলেন যে রাজশক্তি, সেনাশক্তি কিংবা প্রাণীর শক্তি কোনো কিছুর মূল্যই নেই যদি ভগবানের কৃপা না থাকে। রাজা সঙ্গে সঙ্গে সমস্ত চেষ্টা বন্ধ করে সেই দারুব্রহ্মের কাছে দণ্ডবৎ

প্রণাম করে প্রার্থনা করলেন যে হে জগদীশ্বর, আমি আবারও ভুল করেছি, আমি ভেবেছিলাম রাজশক্তি দিয়ে আপনার সেবা সম্পন্ন করতে পারবো, এখন বুঝেছি আপনার ইচ্ছা ছাড়া একটি শুকনো পাতাও যে নড়ানো সম্ভব নয়, আমায় ক্ষমা করুন, আপনি নিজেই পথ দেখান। ভক্তের এই আত্মসমর্পণই ছিল লীলার একটা অংশ। শাস্ত্রে বারবার বলা হয়েছে, যেখানে অহংকারের শেষ সেখানে ঈশ্বরের কৃপা প্রকাশিত। আর তারপর বোঝা গেল যে এই সমস্যা থেকে সমাধান করতে পারে মাত্র দুজন, কে কে? একজন হলেন সবলরাজ বিশ্বাবসু এবং বিদ্যাপতি, কারণ তাঁরাই ঈশ্বরের করুণা পেয়েছেন, নীল মাধবের করুণা পেয়েছেন, তাই তাদেরকে ডেকে আনা হলো। তারা এসে যেটা করলেন, তারা যখন সেই দারু ব্রহ্মকে প্রণাম করলেন, প্রার্থনা করলেন বিষ্ণুর কাছে, নীলমাধবের কাছে, এবং তারপরে যখন সেই দারু ব্রহ্মকে স্পর্শ করে তাকে তুলবার চেষ্টা করলেন, তখন এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল প্রতিটা উপস্থিত মানুষজন। তারা দেখলেন যে দারু ব্রহ্মকে কেউ এক বিন্দু নড়াতে পারছিল না, সেই দারু ব্রহ্মকে এরা দুজন কিন্তু অনায়াসে সরিয়ে নিতে পারল। আর সেই সব কিছু দেখে বিস্ময় অভিভূত হয়ে কেউ আনন্দে কেঁদে ফেললেন, কেউ বললেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আকাশ বাতাস মুখরিত হলো। তাহলে এই যে গল্প, দারু ব্রহ্মকে তারপরে সযত্নে একটি পবিত্র রথ সদৃশ বাহনে স্থাপন করা হলো, তারপর যা নিয়ম ছিল সেগুলো তো করা হলো, করে তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই যে গল্পটা, এই যে লীলাটা, এর মাধ্যমে আমাদের ভগবান জগন্নাথ কী বার্তা দিতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, ভক্তির কাছে শক্তিও নত, ঈশ্বরের কৃপা অর্জনের জন্য অহংকারকে ত্যাগ করতে হবে। জাতি, বর্ণ বা সামাজিক পরিচয় নয়, আন্তরিক ভক্তি ঈশ্বরের কাছে সর্বোচ্চ। আর তার সঙ্গে ভগবান যখন কাউকে তাঁর লীলার মাধ্যম হিসেবে বেছে নেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। জয় জগন্নাথ, কী ভাবছেন? আপনার পাঠানো বার্তা পড়ব না, সেটাও পড়ব, সঙ্গে থাকবে ছোট ছোট গল্প। আপনি পাঠাতে থাকুন যে রথের দিন আপনার কোন মধুর স্মৃতি মনে পড়ে, ছোট্ট করে লিখে পাঠাবেন 9903050992 এই নাম্বারে। আমরা একটি গানের ওপারে এসে আপনাদের পাঠানো যে মেসেজ রয়েছে সেগুলো পড়ব। ততক্ষণ কানে থাকুক পৌশালী বন্দ্যোপাধ্যায়ের এই গান। কেমন লাগছে আজকের সকাল জানাতে ভুলবেন না ফেসবুক পোস্টে কমেন্ট করে।

কি সব গান শুনছি আর শোনাচ্ছি, আমিও মেতে উঠছি আজ, কারণ আজ রথযাত্রার আমরা গানে গল্পে বারবার ফিরে যাচ্ছি জগন্নাথ দেবের তীর্থক্ষেত্র পুরীতে। আমাদের বন্ধু সম্মান দাস, যিনি আমাদের জানিয়েছেন পুরীতে ঠিক কী কী হচ্ছে এই সকালবেলা এবং কীভাবে সেখানে তোড়জোড় শুরু হয়েছে, সঙ্গে আমি জানাচ্ছি সেই সকাল থেকে এসে যে জগন্নাথ দেব কীভাবে পুরীতে অধিষ্ঠিত হয়েছিলেন। আর তার সঙ্গে রয়েছে আপনাদের মেসেজ, জানেন আমাদের একজন বন্ধু যার বাড়ি হচ্ছে নালিকুল বন্দিপুর হুগলিতে, তার বাড়ি কিন্তু শুধু বাড়ি নয়, সে তো মাসির বাড়ি, এমনটাই লিখেছেন তিনি। বিজয় কৃষ্ণ দালাল লিখেছেন যে আমাদের 31 বছরে পদার্পণ করলো রথযাত্রার অনুষ্ঠান, আমাদের বাড়ি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আজ থেকে আমাদের বাড়ি জগন্নাথ দেব 8 দিন থাকবেন, তারপর উল্টো রথে ফিরে যাবেন। তো এইভাবে যে আনন্দ করি আমরা এত বছর ধরে করে আসছি, সেটাই একটু ছন্দে ছন্দে বলি। আনন্দে আজ আত্মহারা বন্দিপুরের রথ, কত লোকের যাওয়া আসা, অনেক দূরের রথ, অনেক দূরের পথ, রথের মেলা বড় মেলা, দেখতে ইচ্ছে হয় জগন্নাথ বলরামের পাশে সুভদ্রা মাতালয়, সঙ্গে যাবে দাদু দিদা আর দিদি জামাই বাবু, কত কিছুর দোকান বসেছে তাই আনন্দে হাবুডুবু, জিলিপি আর পাঁপড় ভাজা, কাঁঠালের রাস, দেখে আমি অবাক হই মনে জাগছে আশ, কত রকমের মাটির পুতুল সাজিয়ে বসে আছে দোকানিরা।

বলছে, ভাই কিনে রাখো না কাছে। এইভাবেই ঘুরে ঘুরে হয় না মেলা শেষ, কিন্তু এবার যেতেই হবে, সময়ের আদেশ। জয় জগন্নাথ বলে এবার বাড়ির দিকে যাই, মন মানে না কিছুতেই, তাই সকলকেই প্রণাম জানাই। চলে যাব ঢাকুরিয়ায়, সেখান থেকে সুমিতা রায় মেসেজ করেছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, ভালো আছো তো? হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো আছি। আমি ছোটবেলায় আমাদের বাস স্ট্যান্ডে যে কালীবাড়িতে রথ হতো, সেই রথের দড়ি টানবার জন্য বাবার হাত ধরে সেখানে যেতাম। কি যে আনন্দ হতো কি বলবো, এখন সবই স্মৃতি। তবে স্মৃতির পাতায় আরও দুটো স্মৃতি জুড়ে আছে, কারণ পুরীতে দুবার এই রথের সময় আমি গিয়েছিলাম। যারা সত্যি পুরীতে গেছেন তারা ভাগ্যবান। আমার যাওয়ার সুযোগ হয়নি, আমাদের বন্ধু সম্মান বললো অবশ্যই অবশ্যই পরের বছর কিন্তু এসো। তাই এবছর জমিয়ে রথযাত্রার সকালটা আপনাদের সঙ্গে কাটিয়ে যাচ্ছি। যাদবেন্দ্র পান্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন যে রথ মানে আমার কাছে এক অদ্ভুত আনন্দ। বিশাল কাঠের রথের দড়িতে হাজারো মানুষের টান আর বাতাসে জিলিপি ও পাঁপড়ের গন্ধ, এবং মেলা শেষে চারা গাছ কিনে বাড়ি ফেরা, যেটা ছোট্টবেলায় বাবার হাত ধরে রথের মেলায় যেতাম, আজ সেই স্মৃতি মনে পড়ে গেল। সঙ্গে জানিয়েছেন আজকের প্রভাত বিনার ফিডব্যাক, থ্যাংক ইউ সো মাচ। অমিতা বহর গলফ গার্ডেন থেকে জানিয়েছেন, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা দেবীর জয়। প্রভাত বিনা ছিল খুব ভালো, কথা না মনে হয়েছিল তোমার কথায় বিনার সুর। আহা, বেশ ভালো লাগতো এমন মেসেজ পড়ে। ছোটবেলায় রথ সাজানো ও টানা, এটিই মনে হয়। আরও অনেক বলার আছে কিন্তু নেই সময়। ভালো থেকো অমিতাবহর গল গার্ডেন থেকে। থ্যাংক ইউ দাদা, নিশ্চয়ই আজকে সময়ের বড় চোখ রাঙানি রয়েছে আমার উপর। গুড মর্নিং সুপ্রভাত, তোমাকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আমার জ্যাঠামশাই আমাকে হাওড়া ময়দানে রথ দেখতে নিয়ে গিয়েছিল, আমি বায়না ধরেছিলাম। আমাকে একটা টিয়া পাখি কিনে দিতে হবে, খাঁচার সমেত টিয়া পাখি কিনে দিয়েছিলেন। এই স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। পাখিটা 22 বছর ছিল আমার সঙ্গে। বাহ, সায়ন্তনী পান মেসেজ করেছেন সাগর মধ্যপ্রদেশ থেকে, শুভ সকাল তানিয়া দি, রথের দিনের মেলা সত্যি এখন খুব মিস করি। ছোট্টবেলায় রথ মানে রথ দেখতে যাওয়ার, মেলা থেকে জিলিপি খাওয়া। এই মেলার ব্যাপারটা বারবার ফিরে ফিরে আসছে না? সময় বলছে অনেকক্ষণ ধরে আমি বকবক বকবক বকবক বকবক করছি। একটু সায়ন্তনীর কথা শুনে আমারও যেতে ইচ্ছে করছে রথের মেলায়, তাই ভাবলাম সশরীরে যেতে না পারি, গানে গানে তো যেতেই পারি। গানে গানে সনৎ সিংহ।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: সুপ্রভাত তানিয়া লিখেছেন টেগোর পার্ক থেকে শান্তনু আইজ। জানিয়েছেন, আমি 8 বছর পর্যন্ত আমার মামার বাড়ি নৈহাটিতে থাকতাম। আমার মামার বাড়ি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে রাধাবল্লভতলাতে ছিল। রথের মেলা হতো ওখানে। সেই স্মৃতি আমার সবচেয়ে প্রিয় স্মৃতি। আমার ছাত্রদের নিয়েও সেখানে গিয়েছিলাম রথের মেলা দেখাতে। আগামী রবিবারও যাব নৈহাটির রথের মেলা দেখতে। জয় জগন্নাথ। আপনাকেও জয় জগন্নাথ। নিশ্চয়ই এই বাচ্চাদের মধ্যে এই ব্যাপারগুলো যত দেওয়া হবে তত এইসব কালচার তো এখন উঠেই যাচ্ছে প্রায়। যাই হোক, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের মেলায় ছোটোবেলায় সব বন্ধুরা দল বেঁধে যেতাম, রথের দড়ি টানতাম, তাল পাতার সেপাই কিনতাম আর মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস কিনতাম। আর তারপর তো খাওয়া রয়েছেই, জিলিপি, পাঁপড়, ঘুগনি, পেঁয়াজি। এখন বড় হয়ে রথের মেলা দেখি বটে, কিন্তু ছোটোবেলার সেই যে আনন্দ তা খুব মিস করি। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, ছোটোবেলায় রথের মেলা ঘুরে বেড়াতাম সারা বেলা, গরম গরম জিলিপি পাঁপড় ভাজা খেতে লাগতো ভারী মজা। আচ্ছা, খেলনা গাড়ি, মাটির পুতুল, তাল পাতার সিপাই, আইসক্রিম সঙ্গে কুলফি মালাই, রথের মেলা ঘুরে বেড়াই, ছোটোবেলার স্মৃতিগুলো চোখে হারাই। বেশ, যে যেমন পেরেছেন তেমনভাবেই তাঁর স্মৃতিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন এই স্মৃতি কিন্তু মনের স্মৃতি, হ্যাঁ, অন্য কোনো স্মৃতি ভেবে বসবেন না। পিঙ্কি, পিঙ্কি বাঘাযতীন থেকে মেসেজ করে জানিয়েছেন যে সে উড়িষ্যার মেয়ে, কিন্তু বিবাহসূত্রে কলকাতায় থাকে এবং ছোটোবেলায় নিজে রথ তৈরি করতো। আর এখন সেই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ছেলেকেও রথ করিয়ে দেয়, রথ বানিয়ে দেয়, আর সেটা করার সময় তার মনটাও আনন্দে ভরে ওঠে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে আমাদের বাড়ির খুব কাছাকাছি বড় করে মেলা হয়। বহু বছর আগে সেই মেলা থেকে একখানা মাটির কৃষ্ণের মূর্তি কেনা হয়েছিল। সেই মূর্তি এখনও আমাদের ঠাকুরঘরের আসনে রাখা আছে। সেই মূর্তি থাকাতে আমরা সকলে খুব শান্তি অনুভব করে থাকি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজ, খুব ভালো থাকবেন সব সময় আপনি। থ্যাংক ইউ। নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে জানিয়েছেন যে, 7 দিন পর আপনার কণ্ঠস্বর শুনতে পেয়ে আবার ভীষণ ভালো লাগছে। আমার বাড়ির কাছে বহু বছরের রথযাত্রা উৎসব হয়। মায়ের সঙ্গে রথযাত্রা দেখতে গিয়েছিলাম, পাঁপড় ভাজা জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে আসতাম। যখন একা যেতে শিখলাম তখন গিয়ে ঘুড়ি ওড়ানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, অজস্র ঘুড়ি উঠতো, নানা রকম রঙের ঘুড়ি দেখতেও ভীষণ ভালো লাগতো। মেয়েরা বায়না করে যখন, তখন তো নিয়ে যেতেই হয়। রথের মেলায় আমি কি খেতে ভালোবাসি? থাক, সেসব স্মৃতির কথা অন্যদিন হবে, কারণ আজ যদি সেসব গল্প করতে বসি তাহলে যেটা হবে, আপনাদের পাঠানো সমস্ত বার্তা পড়ে শেষ করতে পারবো না, আর কাহিনীটাও বাকি থেকে গেছে, সেটাও তো শেষ করতে হবে। গানে যাব কোষ্ঠকপাল দাস।

জয় মহলান বিশ যোধপুর পার্ক থেকে মেসেজ করেছেন, আমার একটি পুরনো দামি কাঠের তিনতলার রথ ছিল যেটা আমার দিদিরা প্রত্যেক বছর সুন্দর করে সাজিয়ে দিত। কার রথ তার সবচেয়ে বেশি আকর্ষণীয় তা নিয়ে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতাও হতো। একটি নির্দিষ্ট সময়ে দড়ি টেনে রথের রেস হতো। রাস্তা মসৃণ না থাকায় কালো কালো মূর্তি রথ থেকে গড়িয়ে পড়েও যেত। আবার ঠাকুরকে বসিয়ে রথ নিয়ে আমরা দৌড়াতাম। ঠিক এরকম অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। মেসেজ করেছেন পৌনা ঘোষ, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে, জানিয়েছেন, তানিয়া আজকের দিনে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে লিখেছেন, আমরা সবাই মিলে রথ নিয়ে বেরোতাম, সব জায়গায় ঘুরতাম এবং যে পয়সা পেতাম তা নিয়ে জিলিপি পাঁপড় কিনে সবাই মিলে খেতাম। খুব ভালো লাগছে অনুষ্ঠান। নন্দারায়পুরের হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন, রথের মেলা বললে পরে ভেপুবাসী স্মরণে আসে তালপাতার সিপাহী ভায়া, সেও যে স্মৃতিতে ভাসে রং বেরঙের কাঁচের চুড়ি রিনি ঝিনি সুর তোলে, কচি হাতের মুঠো দুটো বাবার কাছে দিতাম খুলে, জিলিপি মাখা চটচটে হাত সাথে পাঁপড় ভাজা, এসব না হলে জমে না ঠিক রথ দেখার মজা, কেনা চাই মাটির পুতুল আর ছোট্ট হাতি, পালকিতেও বাদ দেব না করবো মাতামাতি, কদিন বাদে তোমায় পেলাম খুব ভালো লাগছে, সঙ্গে বেতার তরঙ্গে পাঁপড় ভাজা আর জিলিপি মাখা ভালোবাসা পাঠিয়ে দিলাম, ভালো থেকো, থ্যাংক ইউ। সঙ্গে জানিয়েছেন প্রভাত বিনা, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, মানুষ চক্রবর্তী সিলভার স্পেস দোহারিয়া মধ্যমগ্রাম থেকে জয় জগন্নাথ জানিয়ে লিখেছেন, ছোটোবেলার রথস্মৃতির দৃশ্য এখনও উজ্জ্বল রয়ে রয়েছে। রাস্তার দুপাশে মেলার মাঝখানে বিশাল রথ টিকে একটি চলমান মন্দির মনে হতো। সেই সঙ্গে মাঝে মাঝে হতো হালকা বৃষ্টি আর ভক্তদের মধ্যে দেখা যেত দড়ি টানার শেখি হুড়োফুড়ি। বাঁশজনী থেকে শুভ্রা ভট্টাচার্য জানিয়েছেন, অভিনন্দন জগন্নাথ দেবের আজকের এই রথযাত্রার পূর্ণ লগ্নে। সঙ্গে জানিয়েছেন, ছোটবেলার রথযাত্রা মানেই বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে

নিজের কাঠের রথটাকে মনের মতো করে সাজানো। রং বেরঙের কাগজ, গাঁদা ফুল আর আম পাতা দিয়ে রথ সাজিয়ে বিকেলে পাড়ায় বের করা। রথের মেলা থেকে কেনা গরম জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়ার সেই অনাবিল আনন্দ আজও জিভে জল এনে দেয়। আর রথের দিন আকাশ ভেঙে বৃষ্টি নামবে না তা তো হতেই পারে না। এই বৃষ্টির মধ্যেই কাদা মেখে রথের

মনের কোলাহল আজও আমার মনের মনি কোঠায় রথযাত্রার শ্রেষ্ঠ স্মৃতি হয়ে রয়েছে। বেশ, সোমনাথ ঘোষ জানিয়েছেন, আপনার অনুষ্ঠানে শুনছি ভীষণ ভালো লাগছে জয় জগন্নাথ, আমি লোকাল মার্কেটে আজ পাঁপড় ভাজা জিলিপি ঘুগনির দোকান দিয়েছি। আচ্ছা, আপনি আসবেন প্লিজ। নিশ্চয়ই, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, এবং আমার শ্রোতা বন্ধুদের যারা রয়েছেন কাছাকাছি তারা কিন্তু অবশ্যই সোমনাথ দার স্টলে যাবেন, পাঁপড় ভাজা খাবেন। কেমন, শুধু পরিচয় হবে, FM গোল্ড ফ্যামিলি, রাইট? বেশ, ঘড়ি বলছি গানে যেতে হবে, তবে কার্তিকের মেসেজটা পড়ে যায়। হ্যাঁ, কার্তিক মানে আমাদের কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, আমি সুন্দরবনের এক অজপাড়াগায় জন্ম নিয়েছি, সেখানে কাছাকাছি কোনো রথের মেলা কখনো হতো না। অনেক দূরে এক গ্রামের রথের মেলায় একবার বাবার সঙ্গে গিয়েছিলাম, খুব ভিড় ছিল, জিলিপি পাঁপড় মিষ্টি কিনেছিলাম, কয়েকটা খেলনাও কিনে দিয়েছিল বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন এবার একটু গানে যাওয়া যাক, পরিণীতা ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

রথের দড়িতে পড়লে টান হৃদয়ে খোঁজে ভাষা, ছোট্টবেলার কত স্মৃতি কত রঙিন আশা, পাপড় ভাজার গন্ধ যেন হৃদয়ে মাতিয়ে তোলে, মন কোথায় হারিয়ে যায় হৃদয় শাখা দোলে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। গুড মর্নিং তানিয়া, জয় জয় জগন্নাথ, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, পাপড় জিলিপি ছোটবেলায় খেতাম এখনো খাই। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন। শিবপ্রদীর মেসেজ আছে, আছে আরও অনেক মেসেজ, তবে একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে যাই। পাঠিয়েছেন উলুবেরিয়া থেকে গোপাল মান্না, গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া। রথের মেলা বলতে খুব ছোটবেলায় আমার বাবার সঙ্গে বজ বজে বহু প্রাচীন প্রায় 200 বছরের মনসাতলার রথের মেলায় যেতাম, বেলফুলের মালা দিয়ে

লে ওখানকার ঠাকুরমশাই জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতেন এবং তখনকার দিনে দক্ষিণা দিতাম এক পয়সা। সেই ঠাকুরমশাই আশীর্বাদ করতেন, তারপর বিভিন্ন ফুল ফলের গাছ কিনে বাড়ি ফিরতাম। আমি কিন্তু পাঁপড় ভাজা এবং জিলিপির খুব ভক্ত ছিলাম। বেশ, উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে লিখেছেন, প্রতি বছর রথের দিন পাড়ায় বাৎসরিক কালী পুজো হয়। আমি সেখানে যাই, বিকেলে পায়েস ভোগ খাই, তারপর রথের মেলায় গিয়ে রথ টানা দেখে জিলিপি ফুচকা পাঁপড় ভাজা খেয়ে বাড়ি ফিরে আসি। বেশ, আমরা সবিতা চৌধুরীর কণ্ঠে একটি গান শুনে নি, ফিরে আসছি তারপর আজকের পাঠানো শেষ মেসেজ এবং গান। কেমন

বিরাটি থেকে নীলাঞ্জন দাশগুপ্ত লিখেছেন, রথযাত্রা মানেই ছোটবেলার অগণিত মধুর স্মৃতি। বাড়ি থেকে রথ নিয়ে বেরোনো, সবাইকে প্রসাদ দেওয়া, ঠাকুর দর্শন, রথের মেলায় ঘোরা, পাঁপড় আর জিলিপি খাওয়া, আর রথের আগের দিন

যত্ন করে রথ সাজানো, আজও সেই মুহূর্তগুলো মনকে আনন্দে ভরিয়ে দেয়। জয় জগন্নাথ, আপনাকেও জানাই জয় জগন্নাথ। মেসেজ করেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, জানিয়েছেন হ্যাঁ তানিয়ার কণ্ঠস্বর এখন একদম ঠিক। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ছোট্টবেলা রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা আর বেগুনি খেতাম, খুব ভিড় হতো, এখনও হয়। আর ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন, তানিয়া আপনি চেতনার জগন্নাথ নাটকটি নিশ্চয়ই দেখেছেন। না ভাই, আমি এ নাটক তো দেখিনি, তবে বললে যখন নিশ্চয়ই দেখার চেষ্টা করব। শিপ্রাগাড়ার মালিকপাড়ালিন বেতর থেকে মেসেজ করেছেন যে রথের প্রচুর স্মৃতি রয়েছে বাবার সঙ্গে, স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে। আজকে দিনে যখনই আমরা দুজনে বেড়াতে বেরোতাম হাজব্যান্ডের সঙ্গে, তো ট্রেনে করে যেতে যেতে যেখানে দেখতাম যে মেলা হচ্ছে সেই স্টেশনে নেমে পড়তাম। আর কয়েক বছর হলো যখন বাইরে বেরোনো সম্ভব হতো না, তখন বাড়িতেই চলছে খাওয়া দাওয়ার নানান আয়োজন, পাঁপড় ভাজা, জিলিপি, পেঁয়াজি ইত্যাদি। আর বিকেল হলেই এই সমস্ত কিছু হয়ে যেত। সঙ্গে জানতে চেয়েছেন কবে আসবে, আমি আবার আসবো 21 তারিখ। মেসেজ করেছেন মানিক দীক্ষিত বাঁশরণি থেকে, জয় জগন্নাথ। তুমি ভূস্বামী অন্তর্যামী, তুমি আমাদের নাথ, দিনের বন্ধু কৃপা সিন্ধু, তুমি যে জগন্নাথ। তোমার সাধ্য নেই অসাধ্য তুমি মহিহান, জীবের ত্রাতা তুমি, পরিত্রাতা তুমি, হে ভগবান। সব জীবেতে তোমার অস্তিত্বে তুমি জগৎময়, দাও দেহে শক্তি মনেতে, ভক্তি ভয়কে করি জয়। বেশ, বন্ধু পাঠিয়েছেন আজ প্রথম মেসেজ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় একদম শেষ, তাই আমাকে নিতে হচ্ছে বিদায়। আবারও কথা হবে কবে, 21 তারিখ সকালে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, রথের মেলায় ঘুরতে যাবেন খুব ভালো কথা, সঙ্গে কিন্তু ছাতা রাখতে ভুলবেন না, কেমন? আবার যদি কেউ দমদমের ওদিকে যান, তাহলে সোমনাথদার স্টলে গিয়ে কিন্তু পাঁপড় ভাজা জিলিপি খেয়ে আসবেন, কেমন? সবাইকে শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, জগন্নাথ সকলের ভালো করুন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। পেট্রোলিয়াম পণ্যের রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে সরকার। দেশ জুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলি সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেকভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় $500,000,000। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলায় এবং আঞ্চলিক উন্নয়নের প্রসারে বিমস্টেক সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার উপর জোর দিয়েছেন শ্রী ডোভাল। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন উদ্ভূত সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলো প্রস্তুত।

0: Outstanding goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
1: কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল ETF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.50 টাকা এবং ETF রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.50 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রপ্তানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.50 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে রপ্তানির পরিমাণ কমিয়ে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রা সূচনা করবেন। জিন্দ ও সোনিপথের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটে না। সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি উন্নত রেলওয়ে প্রকৌশলের ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন। এর ফলে পরিবেশবান্ধব রেল পরিবহনের জন্য হাইড্রোজেনের ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির তালিকায় যুক্ত হবে ভারতের নাম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে ভাষণে তিনি বলেন, বর্তমানে যে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে তা আগামী দিনে দেশের সভ্যতার পরিচয় বহন করবে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, রোহতাঙ্গের অটল টানেল উমলিং লাতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মোটর চালনাযোগ্য সড়ক এবং প্রায় 13,000 ফুট উচ্চতায় নির্মিত সেলা টানেলের মতো যুগান্তকারী প্রকল্পগুলো বর্ডার রোড অর্গানাইজেশনের দৃষ্টান্তকারী নিদর্শন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বেলজিয়ামের ব্রাসেলসে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন। এই প্রতিনিধি দলে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, অ্যাসোচাম এবং অন্যান্য আঞ্চলিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানিয়েছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কিভাবে ভারতীয় শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং ভারতীয় ব্যবসা বাণিজ্য MSME সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট ও ইতিবাচক হতে পারে তা নিয়ে তারা আলোচনা করেছেন। দেশ জুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। হুগলি থেকে আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদারের একটি প্রতিবেদন।
2: পুরী নীলাচল মন্দিরের মতো ঐতিহ্য মেনে রথযাত্রা শুরু মাহেশে। সকালে মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহে ভোগরাগের পর রত্নবেদী থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নামানো হয়। সেখান থেকে দুপুরে রথে তোলা হবে। পাশাপাশি গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনার পর রথে টান শুরু। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের রথের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভান্ডার লুট। প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে এই অনুষ্ঠান পালিত হয়। এবারে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুপ্তিপাড়ার রথের পাশাপাশি চন্দননগরে 10 ঘোড়া আঁটপুরে 3 শতাব্দী প্রাচীন রথের টান শুরু হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরের রথযাত্রায় অংশ নেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত বাগবাজার বলরাম মন্দিরের রথ, উত্তর কলকাতার বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির রথ, খিদিরপুর শ্রী জগন্নাথ সেবা সমিতির রথ সহ রাজ্যের নানা প্রান্তে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আসানসোলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পূর্তমন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার যৌথভাবে ঐতিহাসিক সিরাটসোল রাজবাড়ির 190তম রথযাত্রা শুভ সূচনা করেন। মুর্শিদাবাদের কান্দির রাধাবল্লভ, লালবাগ নসিপুরের রাজা দেবীসিংহের প্রাসাদ সংলগ্ন রামানুজন সম্প্রদায়ের আখড়ায় চাঁদির রথযাত্রায় বিপুল মানুষের সমাগম হয়। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে উত্তর চব্বিশ পরগনার একাধিক জেলায় আজ ইডি এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এটিএস তদন্ত চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস এর আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর বাড়িতেও চলছে তল্লাশি। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা।

0: কোথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ জরুরি বার্তা। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। যে যে জায়গাগুলোতে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে আগামী ঘন্টায়, এই সময়টা সকলে সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিশেষ জরুরি বার্তা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুভ রথযাত্রা। আজ রথের দিনে স্টুডিওতে আমরা উপস্থিত, আমি শাশ্বতী,
1: আমি এমিলিয়া,
0: আর আজ শুরু করলাম রথের মেলারই একটি গান দিয়ে। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন মাহেশ থেকে নীহারিকা পাল। এই গানটির কথা এবং সুর অনল চট্টোপাধ্যায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। 1957 সালে রেকর্ড করা গানটি আপনাদের শোনালাম।
1: এবারে এক শ্রোতা বন্ধু, তিনি অনেক দিন ধরে কয়েকটি গানের অনুরোধ রেখেছেন, আজ তার অনুরোধ রাখতে পাচ্ছি। তুহিন শুভ্র মুখোপাধ্যায় হুগলি থেকে তিনটে গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, তার মধ্যে বেছে নিলাম একটি। প্রতিভা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটি রাখলাম আপনার জন্য।

0: আমরা গান শুনছিলাম বন্ধুদের অনুরোধ করা গান নিয়ে। এই তোমায় গান শোনাব অনুষ্ঠানে পরের গানটি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি আমরা। অনুরোধ করেছেন একই গানের দুজন বন্ধু আমাদের। প্রথম বন্ধু অনুরোধ করেছেন কোথা থেকে, আমতা হাওড়া থেকে, প্রিয়াঙ্কা মল্লিক,
1: এবং আরেক বন্ধু অদিতি মিত্র বজবজ থেকে। আপনাদের দুজনেরই অনুরোধে সকলের জন্য

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই।

0: নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: বাবুল সুপ্রিয়র কণ্ঠে গান শুনতে চেয়েছেন ভাটপাড়া ছত্তিশগড় থেকে হীরামণি বর্মা, পরেশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা এবং নখেলাল বর্মা। তাঁদের অনুরোধে এই গানটি, রবীন্দ্রসঙ্গীতটি আমরা শোনালাম, আমরা সকলে মিলে শুনলাম।
1: আর মেলা থেকে তালপাতার বাঁশি কারা কারা কিনবেন সেটা আমরা জানি না, তবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই গানটি কিন্তু শুনতেই পারি। শুনতে চেয়েছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই মিষ্টি গান আমরা শুনলাম, আপনাদের অনুরোধ প্রসঙ্গেই আমাদেরও শোনা হলো গানটি। এরকমই আপনাদের যে গানগুলো অনুরোধ করেন আমরা আরেকবার নতুন করে শুনি, নতুন করে আমাদের ভালো লাগে। ছত্তিশগড় থেকে আরেক বন্ধু আমাদের মেসেজ করেছেন, আরেক বন্ধু নয়, আরেক বন্ধু দল বলা ভালো। মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী, টুইঙ্কল ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী এবং দিশা গোস্বামী সবাই মিলে তারা ভীষণ রেডিও পছন্দ করেন এটাও জানিয়েছেন। গান শুনতে চেয়েছেন পঙ্কজ উদাসের কণ্ঠে।
1: ভালোবাসা ছবি থেকে শ্যামল গুপ্তের কথায় শিল্পীর নিজের সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম বিপাশা ছবি থেকে, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে চেয়েছিলেন খরসরাই মধ্যমপাড়া থেকে মোহন দে, আলপনা দে, এবং হুগলি থেকে শ্বেতা।
1: আর পরের গানটি শুনব আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে।
0: গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রাবণ মাসে। তাই প্রায় প্রায়ই আমরা এই গানটা অনুরোধের মানে লিস্টে পাই আর কি। যেমন আজকে অনুরোধ করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট, এবং একই গানের অনুরোধ এসেছে বাংলাদেশ থেকেও। বাংলাদেশের কোন জায়গা থেকে? এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ। একই গানের অনুরোধ দুজনের মণিহার ছবি থেকে। গানের কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী লতা মঙ্গ।

জামশেদপুর থেকে মঞ্জু কর্মকারের অনুরোধে কিশোর কুমারের কণ্ঠে রইল এই গান, ছন্নছাড়া ছবি থেকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে, শিল্পী কিশোর কুমার।

0: আমাদের পিন্টু ভট্টাচার্যের গান দিয়ে আজকের তোমায় গান শোনাবো শেষ করতে হবে, বরুণ বিশ্বাসের কথায় এবং অশোক রায়ের সুরে। আর অনুরোধ করেছেন কে?
1: কলকাতা 7,09,000 থেকে সপ্তর্ষি ঘোষের অনুরোধে এই গান শুনতে শুনতে আমরা চলে যাব আর ফিরবো সুরেলা স্বপন নিয়ে 2:30 মিনিটে।

0: ম্যাটিনি মেগাস্টারে আজ আমরা কাকে নিয়ে হাজির হয়েছি, এরপরে গানের পরে নিশ্চয়ই সেটা বলে দিতে হবে না। আর এই গান দিওয়ার ছবি থেকে আমরা শুনছিলাম, আর যারা কাস্টে ছিলেন সে তো বলার অপেক্ষা রাখে না, অমিতাভ বচ্চন, পারভিন ভাবি, নিতু সিং এবং শশী কাপুর। সেই যে মানে পুরো সিনেমা জুড়ে তাদের দাপাদাপি আমরা দেখেছি এই ছবিতে, আজকে বলুন তো কাকে নিয়ে আমরা করছি মেগাস্টার, এই চারজনের মধ্যে কে?
1: না, এই চারজনের মধ্যে কোন দুজন এই ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার, কারণ এই গানটা জুড়ে যে দুজনকে আমরা পেয়েছি, ঋষি কাপুর এবং নিতু সিং বা নিতু কাপুর, এই দুজনের মধ্যে যে কোনো একজন হবেন। কিন্তু কিন্তু যেহেতু তার জন্মদিন আমরা সদ্য ফেলে এসেছি কয়েকদিন আগে,
0: 8ই জুলাই,
1: হ্যাঁ, সেই জন্যে আমরা নিতু সিংকে আজ ম্যাটিনি মেগাস্টারের একদম মেগাস্টার হিসেবে দেখব, কিন্তু দেখার শুরুটা আমরা ছোট্টবেলা থেকে করব।
0: ছোট্টবেলা থেকে করার আগে কি আমরা ছোট্টবেলার একটা গান শুনে নেব?
1: নিশ্চয়ই শুনবো, তবে তখন কিন্তু তিনি নিতু সিং বা নিতু কাপুর ছিলেন না, অবশ্যই বেবি সোনিয়া ছিলেন, এবং এই বেবি সোনিয়া 8 বছর বয়সে, মাত্র 8 বছর বয়সে কাজ শুরু করেছিলেন বৈজয়ন্তীমালা এবং রাজেন্দ্র কুমার অভিনীত সুরাজ ছবি দিয়ে। আর বৈজয়ন্তীমালার কাছে ডান্স শিখতেন তার ডান্স স্কুলে, সেই জন্যেই ডান্স স্কুলে সেই ডান্সের ক্লাসে তাকে পছন্দ করেছিলেন বৈজয়ন্তীমালা নিজে, এবং সুরাজ ছবির জন্য, তার নিজের সুরাজ ছবি, তিনি যেখানে অভিনয় করেছেন সেই সুরাজ ছবির জন্য তিনিই পছন্দ করেছিলেন ছোট্ট গীতার চরিত্রে এই ছোট্ট মেয়েটিকে, 8 বছরের নিতু সিংকে বেবি সোনিয়া হিসেবে তাকে পেয়েছিলাম। আর এই যে ছবিটা, যে ছবিটার গান আমরা শোনাতে চাইছি, দো কালিয়া ছবি থেকে, এখানে ডাবল রোলে তিনি
0: গঙ্গা যমুনা,
1: হ্যাঁ,
0: মালা সিনহা এবং বিশ্বজিৎ ছিলেন মানে নায়ক নায়িকা হিসেবে, এবং সেখানে গঙ্গা যমুনা চরিত্র, দুটি চরিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন,
1: এবং অসাধারণ, যারা অসাধারণ গানের দৃশ্যগুলো অন্তত মন দিয়ে দেখেছি। আর এই গানটা নিশ্চয়ই এখনও বাচ্চাদের, মানে চিলড্রেন্স মিউজিক বললে অবশ্যই তালিকায় আসবেই।

0: এই গান আমরা শুনছিলাম দোকালিয়া ছবি থেকে। এছাড়াও কিন্তু নিতু সিং এই শিশু শিল্পী হিসেবে মানে বেবি সোনিয়া হিসেবে আরও অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন, যেমন দশ লাখ 1966 সালে 10 লাখ রিলিজ করে এবং ওয়ারিশ 1969, 1970 পবিত্র পাপি। এই এতগুলো ছবি তিনি কিন্তু শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। এই করতে করতে নিতু সিংয়ের বয়স কিন্তু 15-এর দোরগোড়ায় পৌঁছে যায়,
1: একদম।
0: আর তখনই অফার আসে নায়িকা চরিত্রে অভিনয় করার, সেই প্রথম ছবি 1973 সালে রিক্সাওয়ালা।
1: এবং রণধীর কাপুরের অপোজিটে তাকে আমরা পেয়েছিলাম যখন তিনি 15 বছরের কিশোরী। সেই ছবির একটা গান শুনিনি,
0: একদম।

0: আমরা রিক্সাওয়ালা থেকে গানটা শুনছিলাম, যেটা যে ছবিটি দিয়ে তার নায়িকা জীবন শুরু হয়েছিল 1973 সালে,
1: মানে ছোট্ট সোনিয়া থেকে,
0: ছোট্ট সোনিয়া থেকে ঋতু সিং হয়ে ওঠা
1: একদম
0: সেই জায়গাটা। কিন্তু তারপরে পরপর প্রচুর ছবি, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি তাকে যে মাল্টি স্টারার ছবিতে ডান্সার হিসেবে, সেই ছবিটার নাম তুমি বলো।
1: এবং না, আমি সেটা বলবো, কিন্তু একটা ক্লু ধরে বলবো, একটা লিংক ধরে বলবো, সেটা হচ্ছে রিক্সাওয়ালা 1973 ছবি। এই 1973 আরেকটা ছবিতে তাকে আমরা পেয়েছিলাম, যে ছবিটার মানে ভীষণ এনসেম্বল স্টার কাস্ট। এই ছবিটা তার ছবি হয়তো আমরা বলবো না, তার ছবি নয়, কিন্তু তার ছবি না হওয়া সত্ত্বেও তার যে ডান্স মুভটা একটা স্পেশাল পার্টিকুলার গানের জন্য, সেইটাতেই মানুষের হৃদয় জয় করে নেওয়া, এই কাজটা কিন্তু করে দেখিয়েছিলেন ইয়াদো কি বারাত ছবিতে। পার্টিকুলার যে গানটা আমরা এখন শুনবো সেই গানটার জন্য,
0: মানে সেই সময় কলেজ গোয়ারদের জন্য এই গানটা ভীষণ রকমের একটা ক্যাচি গান হয়ে উঠেছিল, ভীষণ কী বলবো, এনার্জেটিক বলতে যেটা বোঝায়, এনার্জেটিক প্লেফুল, যেটা ওই কলেজ গোয়ারদের বৈশিষ্ট্য হয় আর কি। একদম খুব ক্যাজুয়াল স্টেপস দিয়ে, খুব মানে গ্র্যামাটিক্যাল স্টেপস না, খুব ক্যাজুয়াল স্টেপস দিয়ে এনার্জেটিক প্লেফুল একটা ডান্স মুভ, সেটা তিনি একদম এই গানটির মধ্যে নিয়ে এসেছিলেন।

0: নিতু সিং বললেই আরেকজনের নাম, তার সাথে তার কেমিস্ট্রি, তার লাইফটাইম কেমিস্ট্রি, লাইফটাইম জড়ি তারা, ঋষি কাপুর এবং নিতু কাপুর। এই লাইফটাইম জড়ির কথা মাথায় রেখে এই গানটা শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে যাব। তবে এইটা এই জড়ির কিন্তু প্রথম দিককার গান,
1: একেবারে 1975-এর
0: রফু চক্কর ছবি থেকে এই গান, শৈলেন্দ্র সিং এর এবং আশা ভোসলের ডুয়েট। শুনতে শুনতে যাব।

0: एक एक बूंद को हमें बचाना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
1: जल है तो हम है, आइए घरों ऑफिसों में रेन वाटर हार्वेस्टिंग तकनीक अपनाएं। रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
2: सुनछेन फिल्मी गाने सफर, सुरेला सफर, सुरेला सफर, सुरेला सफर 100.1 FM गोल्ड डे।
3: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: সুরেলা সফরে আজ ম্যাথিনি মেগাস্টার।

0: আমরা দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে একটা গান শুনছিলাম, যদিও আমরা তার আগে কথা বলছিলাম নিতু সিং এবং ঋষি কাপুরের এই যে রোম্যান্টিক জুটি, সেই জুটির কথাতেই আবার ফিরে আসব। আমরা প্রথম যে গানটা এই সংবাদ বিরতিতে যাবার আগে তাদের জুটিরই একটি গান দিয়ে আমরা গেছিলাম, খেল খেলমে ছবি থেকে গানটি শুনছিলাম, 1975 সালের ছবি। আর 1974 সালে তাদের এই জোটবদ্ধ রোম্যান্টিক জুটি মানে তৈরি হয় আর কি। 1974-এ ছবিটা ছিল জহরিলা জহরিলা ইনসান, এই ছবি দিয়ে শুরু হলো এবং সেই জুটি তারপরে 1980 পর্যন্ত একদম মানে তাদের রিল লাইফ থেকে রিয়েল লাইফের জুটি বানা মানে তৈরি হবার সময় পর্যন্ত কিন্তু এই জুটি টিকে থাকলো।
1: তবে এই যে বেস্ট লাইফ টাইম জোড়ি নিতু কাপুর ঋষি কাপুর, এই জোড়ি 1976-এর একটা আইকনিক মুভি কভি কভি,
0: অবশ্যই
1: এই ছবি দিয়ে মানে তাদের যে প্রেমের যে উত্তরণ বা মানে প্রেমটা ঘনীভূত হয় বলতে গেলে, খুব কাছাকাছি আসার সুযোগ পাওয়া, কাছাকাছি আসেন এবং পরবর্তীতে তারা 1980-তে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
0: সেই ব্যাপারটা 74 সাল থেকে কিন্তু বন্ধুত্বটা গাঢ় ছিল সেই সময়। আবার ঋষি কাপুর অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাকে কিভাবে চিঠি লিখবেন সেই ব্যাপারে পরামর্শ করতেন নিতু সিং এর সঙ্গে। ভাবো তুমি কতটাই গভীর বন্ধুত্ব, সেই জায়গা থেকে আলোচনা করে লিখতেন। কিন্তু একটা সময় দেখা গেল যে সেই সময় নিতু সিং শুটিংয়ের প্রয়োজনে কাশ্মীরে আছেন এবং ঋষি কাপুর ইউরোপে গেছেন শুটিংয়ের কাজে। সেখান থেকে তিনি টেলিগ্রাম পাঠাচ্ছেন, বলছেন যে তোমাকে খুব মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি, এবং উনি একটা খুব আদরের নামে ডাকতেন শিখনি, সেই নাম সম্বোধন করছেন। তো সেই সময় থেকেই বোধহয় তারা প্রথম অনুভব করলেন যে তাদের মধ্যে একটা অন্যরকম কেমিস্ট্রি তৈরি হচ্ছে।
1: এবং জয়শজির একটা অদ্ভুত ভূমিকা, মানে তার ছবির ভূমিকা রয়েছে ভীষণভাবে। দিওয়ার ছবির কথা আমরা বলেছি, যেখানে অপোজিটে কিন্তু শশী কাপুর ছিলেন নিতু সিংয়ের। আর পরবর্তী সময় যে ছবির কথা বললাম কভি কভি, সেই ছবিতে ঋষি কাপুর এবং নিতু সিংয়ের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাকে মনে করে সেই ছবি থেকে লতা মঙ্গেশকর কিশোর কুমার ডুয়েট
0: একেবারেই

0: সত্যি তার চেহারা থেকে নজর সত্যি হটে না, কারণ সেই সময়ের কিন্তু ইউথ যারা তাদের কাছে তার যে স্টাইল স্টেটমেন্ট
1: সেটা কিন্তু ভীষণ গ্রহণযোগ্য হয়েছিল।
0: হ্যাঁ, এবং তার ওই যে ফিগার, তার সেই ফিগারের সঙ্গে ড্রেস আপ, এই ব্যাপারগুলো ভীষণভাবে জনপ্রিয়। এবং ওই কলেজে এরকমও শুনেছি মায়েদের কাছে যে ওর পোশাককে অনুকরণ করে সেই ধরনের পোশাক একটা ট্রেন্ড হয়ে ওঠা।
1: এবং নীতু সিং নিজেও বলে যে আমি আমার সময়ে খুব বোল্ড ছিলাম,
0: একদম
1: সেই সময়ের নিরিখে দাঁড়িয়ে যথেষ্ট বোল্ড ছিলেন।
0: এবং নীতু সিং এর ক্ষেত্রে আমার যেটা খুব অবাক লাগে এবং ভালো লাগে সেটা হচ্ছে যে মাল্টি স্টারকাস্ট যে মুভিগুলো, সেই মুভিগুলোতে তিনি কি অনায়াসে অভিনয় করতেন এবং হয়তো কোনো গানের সিকোয়েন্সে একেবারে মুগ্ধ করে দিয়ে চলে যেতেন তার ডান্স মুভ দিয়ে, তার ওই হাসিটা দিয়ে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় লাগে, কারণ মাল্টি স্টারার মুভিতে হিরো হিরোইন খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়ার মতন জায়গাটা কিন্তু তার ক্ষেত্রে হয় না, ভীষণভাবে নজর কাড়ে
1: একেবারেই। আর আমার এখনও মনে হয় যখন বিভিন্ন ইন্টারভিউতে দেখি নীতু সিংকে, খুব বোল্ড বলেই মনে হয় এবং খুব মানে দৃঢ় মানসিকতার মানুষ, যেটা যেই মানসিকতাটা তাকে এখনও পর্যন্ত ভীষণ রকম অ্যাক্টিভ রেখেছে। এবং পরবর্তী সময়ে তিনি যখন কামব্যাক করছেন, একেবারে তিনি সেই একদম এক শটেই যেটা মাত করে দেওয়ার মতো ব্যাপার অভিনয় করেছেন সেই পরবর্তী সময়ের ছবিগুলো। তো যখন 26 বছর পরে তিনি কামব্যাক করছেন, সেখানেও কিন্তু আমরা দেখছি তার দুর্দান্ত অভিনয়।
0: আর যেহেতু মাল্টি স্টারার ছবিগুলোর কথা আমরা বলেছি, সেরকমই একটা ছবি কিন্তু এখানে জিতেন্দ্রর অপোজিটে তাকে আমরা পাচ্ছি, এবং অবশ্যই সেখানেও তার অসাধারণ ডান্স মুভ,
1: 1977 ধরমবীর।

ধরমবীর এই ছবিটি 1977 সালে মানে রিলিজ করে। মনমোহন দেশাইয়ের ছবি এবং লক্ষ্মীকান্ত প্যারিলালের মিউজিক। এই ছবিতে রূপা চরিত্রে অভিনয় করেন নিতু সিং, একটি বাঞ্জারা মানে যাযাবর তরুণীর চরিত্রে, এবং ধরম সিং ধর্মেন্দ্র এবং বীর সিং জিতেন্দ্র। তারা জন্মগতভাবে দুই ভাই হওয়া সত্ত্বেও তারা রাজপরিবারের সন্তান হওয়া সত্ত্বেও

0: তারা হারিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তী সময়ে আবার মিলিত হয়। এবং রাজকুমারী চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমারী পল্লবী জিনাত আমান। এবং এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবার থেকে তারপর মিলিত হওয়া, সেখানে জিতেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় নীতু সিংয়ের, এই বাঞ্জারা তরুণীর, এবং ধর্মেন্দ্রের সঙ্গে জিনাত আমাদের, এই যে তাদের টানা পড়েন সম্পর্কের, তারপরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তারপরে আবার ভাই ভাইয়ের শত্রু হয়ে যাওয়া, এবং পরবর্তী সময় যেটা হয় সিনেমাতে আবার তার এক হয়ে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
1: এবং তার সময়ের যত বিখ্যাত নায়ক, আমরা অমিতাভ বচ্চনকে পারভারিশে পাবো, বা অমিতাভ বচ্চন ছাড়াও তোমার তুমি জিতেন্দ্রর কথা এবং
0: বিনোদ খান্না রয়েছেন,
1: শত্রুঘ্ন সিনহা রয়েছেন। এক্স্যাক্টলি, শত্রুঘ্ন সিনহার যে ছবিটা গঙ্গা মেরি মা, এই ছবিটার পরে কিন্তু একটা বিশাল একটা হায়াটাস, বিশাল একটা গ্যাপ সময়ের ব্যবধান, তারপর আবার ছোট্ট রোলে ফিরে আসেন, সে কথাটা পরে আসবো। কিন্তু যার কথা বলবো সেটা হচ্ছে অনিল ধাওয়ান। এই হিরোর অপোজিটে তাকে আমরা পেয়েছিলাম, এবং গল্পটা একটু একদম অন্য ধরনের একটা গল্প, মানে একটা গ্যাংস্টার তার গ্রুপে কাজ করার জন্য অনিল ধাওয়ান আসেন এবং মুশকিলে পড়েন যখন এই গ্যাংস্টারের মেয়ের সাথে তার বিয়ে হয়, দিব্য চলতো ব্যাপারটা, কিন্তু তার যে ওয়াইফ, মানে গ্যাংস্টারের যে সেকেন্ড ওয়াইফ, সে কিনা এই ব্যক্তির প্রেমে পড়ে। মানে এই যে অনিল ধাওয়ান এবং নীতু সিং, তাদের একটা সুন্দর দাম্পত্য, সেইখানে এসে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। কিন্তু অনিল ধাওয়ানের অপোজিটে নীতু সিংকে একদম অন্য রকম মনে হয়েছিল, অন্য রকম জুড়ি। তাই সেই ছবি থেকে একটা গান একটু শুনে নিই।

0: নেতা সেনের ফিমেল সেন্ট্রিক কিছু ছবি যেগুলো তার নিজেরও খুব প্রিয় ছবি,
1: ভীষণ প্রিয় ছবির মধ্যে তিনটি হচ্ছে চক্রব্যূহ, চোরনি এবং ঢঙ্গি,
0: এবং আরেকটি তার মানে প্রথম দিকের ফিমেল সেন্ট্রিক যে ছবিতে তাকে আমরা পেয়েছিলাম সেই ছবিটা হচ্ছে 1977 এর প্রিয়তমা। আমরা এরকম যে ফিমেল সেন্ট্রিক ছবিগুলো, হ্যাঁ, প্রিয়তমা এবং মহাবদমাশ এই দুটো ছবিতেও কিন্তু তাকে আমরা 77 সালের দুটো ছবিতে পেয়েছিলাম, আর 79 সালে ঢঙ্গি এবং 82 সালে চোরনি। এবার তার প্রিয় ছবির একটা গান শুনি,
1: চোরনি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনি।

0: এই চোরনি ছবি থেকে গান শুনছিলাম আমরা, আর এরপরে আমাদের স্টুডিওর ঘড়িও বলছে আমাদের একেবারে যাওয়ার সময় হয়ে গেছে, আর হয়তো একটা গান শুনতে পাবো। কিন্তু কালাপাথর ছবিতে এই ছবিটি অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা, নিতু সিং এবং আরও অনেকেই ছিলেন, শশী কাপুর ছিলেন, জিনা তামান ছিলেন, এবং সেই ছবিটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নও পেয়েছিলেন। কিন্তু এই যে আজকে আমরা সেই ছবির গানটা শুনতে পাচ্ছি না, যাবার বেলায় আমরা যে জড়িকে নিয়ে আজ আমরা কথা বলছিলাম বারবার, যারা রিল লাইফ এবং রিয়েল লাইফের জড়ি, সেই ঋষি কাপুর এবং নিতু সিংয়ের অভিনীত একটি ছবির গান দিয়ে।
1: তার আগে একটু বলার যে এই যে জড়ি, সেই জড়ি পরবর্তী সময়ে যখন অনেক দিন, তিন দশকেরও বেশি সময়
0: ব্যবধানে,
1: হ্যাঁ, ছোট্ট রোলে ফিরে আসেন লাভ আজকালে, ইমতিয়াজ আলী 2009 ছবি, সেখানে কিন্তু ওই সেই মানে তাদের পুরনো প্রেম সেই চরিত্র

ছবিটাতেই তারা অভিনয় করেছিলেন। বেশারমেও অপোজিট ঋষি কাপুর তারা এসেছিলেন, এই জুটি এসেছিলেন। কিন্তু আবার যশ চোপড়ার তার জীবনের শেষ ছবি যে জব তক হ্যায় জান, সেই ছবিতে এই জোড়িকে ওরকম একটা পাহাড়ি সেটিংয়ে আমার অসাধারণ লেগেছিল ছবিটাতে। একটুখানি স্ক্রিন প্রেজেন্স ছিল, কিন্তু ওই একটুখানি স্ক্রিন প্রেজেন্সই একেবারে চোখ জুড়ে থেকে যায়, চোখ জুড়িয়ে যায়। এই জোড়ির একটু আগেকার ছবি ঝুটা কহি কার কিশোর কুমার আশা ভোসলে ডুয়েট শুনতে শুনতে টাটা বাই বাই বলি আমরা।

0: আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। ওড়িশার পুরীতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। পবিত্র এই উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, পবিত্র এই যাত্রায় ভগবান এবং ভক্তরা এক আবেগঘন মুহূর্তে মিলিত হন। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে দেশ ও দেশবাসী সুখ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, রথযাত্রার মধ্যে দিয়ে বিশ্বাস, ভক্তি, সাম্য এবং সম্মিলিত সম্প্রীতি মূল্যবোধ প্রতিফলিত হয়। দেশের ঐতিহ্যবাহী এই রীতি যে কোনো বৈষম্যকে দূরে সরিয়ে সর্বস্তরের মানুষকে এক সূত্রে বেঁধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথযাত্রাকে দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বর্ণময় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রথযাত্রার সঙ্গে জড়িত নানা রীতিনীতি দেশের পাশাপাশি সমগ্র বিশ্বের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। কলকাতায় আজ ইসকনের 55তম রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কারের পর সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। জগন্নাথ দেবের আরতির পর শ্রী অধিকারী বাংলার সনাতনী ঐতিহ্য রক্ষা ইসকনের ভূমিকার প্রশংসা করেছেন। পরে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রায় অংশ নেন তিনি। মেচেদায় ইসকনের রথযাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আবারও রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকেই দেওয়া হবে বলে জানান।
1: ভাবে কাজ করবো ঠিক করেছি, শুধু সরকারের জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইস্কন খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে।
0: পুরীর জগন্নাথ মন্দিরের মতো ঐতিহ্য মেনে হুগলির মাহেশে শুরু হয়েছে 630 বছরের প্রাচীন রথযাত্রা। পুরীর পর এটি প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত। নতুন পরিচ্ছদ পরানোর পর আজ সুসজ্জিত বেশে বিগ্রহ তোলা হয় রথে, সম্পন্ন হয় আরতি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তরপাড়ার বিধায়ক সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে এবার ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত এপ্রিলে কোয়েল রাজ্যসভার সদস্য হন। কোনো অধিবেশনে উপস্থিত না হয়েই ইস্তফা দিলেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক সাংসদ পদ ছেড়েছিলেন। পরে তারা বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদিকে এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে নয়। অন্যদিকে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছে না বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।
2: কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়া কেউ থাকতে চাইছে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল।
0: 21 জুলাই থেকে নতুন করে পথ চলা শুরু হবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। আজ ফের সমাজ মাধ্যমে বার্তায় বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের সভায় যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। পাশাপাশি কোয়েল মল্লিকের সাংসদ পদ ত্যাগ করা নিয়ে মমতা বলেন, বিজেপির যোগসাজশেই তিনি ইস্তফা দিয়েছেন। অন্য যাদের দল ছাড়ার পরিকল্পনা আছে তাদেরও 21 জুলাইয়ের আগে চলে যেতে বলেন মমতা। সন্ত্রাসবাদী অর্থ সহায়তা এবং অবৈধ অনুপ্রবেশ চক্রের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালায়। ফরিদাবাদের বল্লভগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশের সাহারানপুর ও দেওবন্দ এবং দিল্লির পাশাপাশি এরাজ্যের কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে তল্লাশি চলছে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী শাখা এটিএস এর দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। তল্লাশি চলাকালীন উত্তর চব্বিশ পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চালানোর পর 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং স্বর্ণ মুদ্রা উদ্ধার হয়েছে। সিবিএসই পাঠ্যক্রমের আওতায় নবম শ্রেণীতে তৃতীয় ভাষা চালুর বিষয়ে আজ উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়বে।

বলে আদালতের পর্যবেক্ষণ। শীর্ষ আদালত পরামর্শ দিয়েছে এই বিষয়টি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে চালু করা উচিত, যাতে শিক্ষার্থীরা তা সহজে আয়ত্ত করতে পারে। আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতির ওপর প্রতিদিন নজর রাখার জন্য দিল্লি হাইকোর্ট আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, শ্রী ওয়াংচুক বর্তমানে নতুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন পালন করছেন। সরকারি চিকিৎসকদের দিয়ে শ্রী ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়মিত পরীক্ষা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ। কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, প্রতিটি মানুষের জীবনই মূল্যবান এবং ওয়াংচুকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ রথযাত্রা পালিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন নবরূপে সজ্জিত দুটি

0: স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000 টাকা। প্রতিটি স্টেশনকে আঞ্চলিক বৈশিষ্ট্য এবং কাজ পরিচালনার প্রয়োজন অনুসারে সাজিয়ে তোলা হয়েছে। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো, আছে ফুট ওভারব্রিজ, লিফট, দিব্যাঙ্গজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনই পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। 20-24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি নতুন কয়েকটি বিলও এবার আনা হতে পারে। রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার দিতে রাজ্য সরকার সেখানকার মিড ডে মিল রান্নাঘর নতুনভাবে তৈরি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় ইস্কনের রথযাত্রার সূচনা অনুষ্ঠানে বলেন, ইস্কন দেশের 22টি বড় বড় শহরে স্কুলের মিড ডে মিলের দায়িত্বে রয়েছে। এই মিড ডে মিল পুষ্টিগুণ সম্পন্ন বলে তিনি মন্তব্য করেছেন।
1: আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইস্কন খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে।
0: বিগত সরকারের আমলে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি হয়েছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। আগামী 1 আগস্ট থেকে কলকাতায় ও পরে নদিয়া সহ অন্যান্য জেলাগুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দিতে শুরু করবে বলে মুখ্যমন্ত্রী আজ জানান। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা 224 পরগনা এবং মুর্শিদাবাদেও তল্লাশি চলছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী শাখায় এটিএস এ দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশের সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর 24 পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে 40,00,000 টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। আবদুল্লাহ গাজী পলাতক। হাড়োয়া এবং বাদুড়িয়ায় বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ইডি আধিকারিকরা আজ সকাল থেকে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। জানা গেছে পাড় রঘুনাথপুর এলাকায় টুলটুলি পাড়ায় আদিলুল রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে আজ তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত এপ্রিলে কোয়েল রাজ্যসভার সদস্য হন, কোনো অধিবেশনে উপস্থিত না হয়েই ইস্তফা দিলেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক সাংসদ পদ ছেড়েছিলেন। পরে তারা বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদিকে এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 9-তে। অন্যদিকে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন না বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। 21 জুলাই থেকেই নতুন করে পথ চলা শুরু হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আজ ফের সমাজ মাধ্যমে এক বার্তায় বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই সভায় যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। পাশাপাশি কোয়েল মল্লিকের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া নিয়েও মমতা বলেন বিজেপির যোগ সাজুষেই তিনি ইস্তফা দিয়েছেন। অন্য যাদের দল ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদেরও 21 জুলাইয়ের আগে চলে যেতে বলেন মমতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাচ্ছেন। 9 দিন তারা সেখানেই থাকবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসাহ উন্মাদনার সঙ্গে চলছে রথযাত্রা উৎসব। কলকাতার ইস্কনের রথের পাশাপাশি হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন নদী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে

স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:11, আর আপনার কথা শোনার জন্য স্টুডিওতে রয়েছি শ্রাবস্তী আর রাজর্ষী। আজ আপনার কথায় কী নিয়ে কথা বলবেন? বলবেন, এখন ছোটরা রথ সাজিয়ে আর বিকেলে বেরোয় না। আজ শুভ রথযাত্রার দিন, আমাদের বিষয় এটাই যে এখন ছোটরা রথ সাজিয়ে আর বিকেলে বেরোয় না। বিকেলে কি বেরোয়? না, বেরোয় না। আপনার পাড়ায় কি বেরিয়েছে কচিকাছারা? সেটাই জানতে চাইছে শ্রাবস্তী আর রাজর্ষী। আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ, করতে পারেন টেক্সট মেসেজ 9903052992 এই নম্বরে। আপনি ফেসবুকে, যেখানে আমাদের কমেন্ট পড়েছে আজকে 100.1 FM গোল্ড কলকাতার পেজে, সেই পোস্টারের কমেন্টে গিয়েও কিন্তু আপনার কমেন্ট, আপনার মতামত জানাতে পারেন, বলতে পারেন পক্ষে অথবা বিপক্ষে যে রথ সাজিয়ে বেরোয় অথবা বেরোয় না। আপনি চলে আসতে পারেন 2248-8085 টেলিফোন নম্বরেও। আর ইতিমধ্যেই কিন্তু প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপে, ফেসবুকের কমেন্টে জমা হয়েছে, এক এক করে পড়ে ফেলি সেগুলো এবং তারপর যাব টেলিফোনেও। প্রথমেই পড়ি বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে কি লিখেছেন। লিখেছেন ছন্দে ছন্দে, রথের মেলা মানেই এক মধুর নস্টালজিয়া, পুরনো সেই দিনের কথা স্মৃতি কোমল ছোঁয়া, নাগরদোলা পাঁপড় ভাজা জিলিপি আর খাজা, সদল বলে মেলা ভ্রমণ অদ্ভুত এক মজা, আধুনিকতার জাদু স্পর্শে মেলার অন্য মহিমা, গান বাজনার মূর্ছনায় নেই আনন্দের সীমা, ছোটরা ভীষণ ব্যস্ত গড়তে তাদের কেরিয়ার, বিকেলের সেই রথ টানা মনে পড়ে বারবার, সবাই ভালো থাকুক হাতে রেখে হাত, আসুন সমস্যারে বলি জয় জগন্নাথ। বাহ, খুব সুন্দর লিখেছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে। আরও একটা মেসেজ পড়ে ফেলি। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখছেন আধুনিকতার ছোঁয়ায় ও শহুরে যান্ত্রিকতায় আজ ছোটদের রথ সাজিয়ে পাড়ায় ঘোরার আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ছোটবেলার সেই সুন্দর রথ, জিলিপি, পাঁপড় খাওয়ার উন্মাদনা এখন গেম, কার্টুন বা ফ্ল্যাটের ঘেরাটোপে আটকে। যৌথ পরিবারের অভাব ও ব্যস্ত জীবনযাত্রা এই হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। পরিশেষে বলা যায়, হারিয়ে যাওয়া এই সংস্কৃতি কেবল একটি খেলার অংশ নয়, বরং বাঙালির নস্টালজিয়া ও সামাজিক মেলবন্ধনের প্রতীক। তাই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ছোটদের এই আনন্দের সাথে পরিচয় করানো ভীষণ জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। এবারে একটু চোখ রাখি ফেসবুকের কমেন্ট বক্সে। কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, শুভ রথযাত্রার শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও, আপনাদেরকেও। বাচ্চারা রথ নিয়ে বেরোয় তো যেখানে এখনও পাড়া আছে, যেখানে ফ্ল্যাট আছে তার লাগোয়া কিছুটা জায়গা আছে, সেখানে রথ বেরোয়, যেখানে বাবা মা এই রথ সাজিয়ে দেয় আর এটাকে ঐতিহ্যের অঙ্গ মনে করে সেখানে বেরোয়, যেখানে ছুটি নেই, যেখানে রথ চালিয়ে স্টেটাসে ছবি দেয় সবাই, সেখানে বাচ্চাদের রথ চালাতে দেয়, যেখানে দাদু দিদা বাড়িতে থাকে, বৃদ্ধাশ্রমে নয়, সেখানে বাচ্চাদের রথ চালাতে দাদু দিদা বাচ্চাদের সাথে রথ চালায়, ট্র্যাডিশন সমানে চলছে, শুধু যার চোখ আছে সে খুঁজে নেমে, সে এস ওয়াজেদ আলী হতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হতে পারে। বেশ, ধন্যবাদ আপনাদের ও শ্রোতাদের। একেবারেই তাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পের কথা মনে পড়ে গেল আপনার লেখার সূত্র ধরে। এরপরে আরও একটা কমেন্ট লিখছেন উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে, প্রিয় রাজর্ষী দাদাভাই ও শ্রাবস্তী দিদিভাই, এখন আর ছোটরা বিকেলে রথ নিয়ে বার হয় না, এ কথা পুরোপুরি মানতে পারলাম না। অনেক কিছুই হারিয়ে গিয়েছে, শুধু বাড়ির কামিনী ফুলের গাছটা আজও রয়ে গেছে। আমার ছেলে যখন ছোট, ওকে কয়েকবার রথ কিনে সাজিয়ে দিয়েছি ওই কামিনী পাতা দিয়ে। এখন ছেলেও বেশ বড়, রথ টানার আর কেউ নেই, কিন্তু পাড়াটা রয়ে গিয়েছে। রথের দিন বিকেলে আচমকা যখন কাঁশির শব্দ শুনি, বাড়ির সামনে বেরিয়ে দেখতে পাই রঙিন কাগজে সাজানো পুচকে রথ, সেই থালায় সাজানো কুচো ফুল ফল, নিরাপত্তার কারণে সুতলি দিয়ে রথের সঙ্গে বেঁধে রাখা তিন মূর্তিকে, তখন ভাবি আমার রথের দিন শেষ হয়েছে ঠিকই, কিন্তু রথযাত্রা থামেনি, রথের রশির হাত শুধু হাত বদল হয়েছে। এগিয়ে যাই সেই

0: রশি আবার ধরব বলে মনে মনে বলি জয় জগন্নাথ। খুব সুন্দর লিখেছেন উত্তম দালাল, ঘরসরাই মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। এবার দেখে নি টেলিফোন লাইনে কে আছে। হ্যালো,
1: হ্যালো, আমি প্রসাদপুর ভগবৈতলা থেকে গোলাপ ঘোষাল বলছি।
0: বলুন।
1: আমার নাতির বয়স আজ 11 বছর, তো যখন ওর 5 বছর বয়স তখন থেকে আমাদের বাচ্চা রথ, ছোট রথ কিনে নিয়ে আসা হয়। তা সেই থেকেই আমরা পাড়াতে আমাদের একটা বড় রথ হয়, তার পেছনে পেছনে আমাদের রথটাও নিয়ে যাওয়া হয়। আর আজ 6 বছর নিয়ে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়। পাড়াতে মেলা বসে, ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা সকলেই যাই প্রায়, বাড়ির ছেলে মেয়ে বয়েরা নিয়ে সেই রথটা পাশের বাড়িতে একজনের বাড়িতে রাখা আসা হয়, আবার উল্টো রথের দিনের দিন আবার ওকে গিয়ে নিয়ে আসা হয়। বেশ ভালোই লাগে।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও চলে যাবো টেলিফোনে, কিন্তু তার আগে কয়েকটা হোয়াটসঅ্যাপ আছে, পড়ে নি। লিখছেন শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া থেকে। শৈশব আজ নীরবে নিভৃতে কাঁদে, বাচ্চারা আজ প্রতিযোগিতার ফাঁদে, তাই রথ সাজিয়ে বেরোবার সময় কই, নম্বর রথের পিছে ছুটিয়ে করছে হইচই। গতিময় জীবনে বাড়ছে বেগ, কমছে আবেগ, তাই রথের মেলা নিয়ে আলাদা কোনো তাপ উত্তাপ আজকাল দেখা যায় না। প্রতিযোগিতার যুগে নম্বর নম্বর করে মাথা কুটে মরে মা বাবা, সেই স্রোতে গা ভাসিয়ে ছোটরাও কেমন যেন আত্মকেন্দ্রিক আর যান্ত্রিক হয়ে উঠছে। উৎসব নিয়ে আমাদের সময়কার যে উন্মাদনা ছিল আজকাল আর সেটা দেখা যায় না। আসলে যে সময়টা রথ সাজাবে সেই সময়টা পড়াশোনা, আঁকা, নাচ, গানে দিলে জীবনে সফলতা আসবে, এই ভাবনা খুব ছোটদের মধ্যে গ্রথিত হয়ে গেছে। যদিও এর জন্য কঠিন বাস্তবের অস্থিরতা অনেকটা দায়ী, তাই তারাও রথ সাজানোর বায়না না করে যান্ত্রিক রুটিনেই জীবনকে চালিত করে চলে। তবে আমি মনে করি জীবনে সব কিছুরই দরকার। উৎসব নামক মিলন মেলা মানবতা বোধকে জাগ্রত করে, তাই ছোটরা রথ সাজিয়ে রথের মেলা উপভোগ করুক। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া হুগলি থেকে। বেশ, আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। কে লিখছেন? লিখছেন বারাসাত থেকে বাবাই সিংহ। আমি একটু অন্য দিক তুলে ধরতে চাই। বাচ্চারা যে এখন রথ নিয়ে বেরোয় না, তার জন্য শুধু মোবাইল বা টিভিকে দোষ দিলে চলবে না। আজকালকার দিনে রাস্তাঘাটের যা অবস্থা আর যেভাবে বেপরোয়া গাড়ি বাইক চলে, তাতে কোন বাবা মা নিশ্চিন্তে তাদের ছোট বাচ্চাদের রাস্তায় রথ টানতে ছাড়বেন? আগে পাড়ার পরিবেশ অনেক সুরক্ষিত ছিল, ফাঁকা রাস্তা বা মাঠ ছিল, কিন্তু এখন সেই নিরাপদ জায়গাটুকুই আর নেই। তাছাড়া এখনকার বাচ্চাদের ওপর পড়াশোনা, স্কুল আর টিউশনের যে মারাত্মক চাপ, তাতে বিকেলবেলায় একটু রথ টেনে আনন্দ করার মতো সময় বা এনার্জি কোনোটাই ওদের অবশিষ্ট থাকে না। রথ সাজানোর জন্য যেটুকু সময় দরকার সেটাও ওদের কাছে একটা বিলাসিতা। তাই পরিস্থিতি আর সময়ের অভাবেই এখনকার ছোটদের আর রথ নিয়ে বেরোনো হয়ে ওঠে না। বেশ, লিখেছেন বাবাই সিংহ বারাসাত থেকে। এর পরের মেসেজ করেছেন কিশোর বালিহাওড়া থেকে। কে বলেছে এখনকার বাচ্চারা রথ সাজিয়ে বেরোয় না? আমি যখন দোকানে যাচ্ছিলাম বিকেলবেলা, কত বাচ্চা রথ নিয়ে যাচ্ছে, বাহারি গাছের পাতা, অনেক রকমের ফুল দিয়ে সাজানো রথ। আমাকে নুকুলদানা খাওয়ালো, আমি দক্ষিণা দিলাম, নিজের ছোটবেলা মনে পড়ে গেল। যতই সোশ্যাল মিডিয়ার যুগ আসুক, দুর্গাপুজো, কালীপুজো, রথযাত্রা, এগুলোতে মানুষ ভিড় করে, বাচ্চারা অন্য কিছু জিনিসে আগ্রহ না থাক। জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুব ভালোবাসে, রথ সাজিয়ে রথের দড়ি টানতে খুব ভালোবাসে। বেশ, লিখেছেন কিশোর বালিহাওড়া থেকে। আবারও দেখে নেব টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন
1: দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন বলে নিন।

0: আগে
1: রেলগাড়ির থেকে লক্ষ্মী জিন্দার বলছি।
0: অনেক শুভেচ্ছা রথযাত্রার আপনাকে।
1: হ্যাঁ, অনেক শুভেচ্ছা আপনাকে জানাই দিদি। আগে আগে যেরকম রথ চালানো হতো, এখন আর সেই বাচ্চারা, এখন অনেক বাচ্চারা হয়তো রথই চেন না। ওই বড় বড় রথ হচ্ছে রাস্তায় যদি নিয়ে বেরোয় ওই মন্দির থেকে, তখন ওরা দেখে। কিন্তু এখন আগে বাচ্চারা কিন্তু রথ মানে সাজিয়ে মা বাবারা পিছে যা থাকে, বড়রা যা যারা থাকে সাজিয়ে সুজিয়ে দিত। আর ওই ঠাকুরের কাছে জগৎ ঈশের কাছে জগন্নাথ সুভদ্রা সে ওদের কাছে আর কি থালাতে জল মিষ্টি দিত, আর যারা প্রসাদ দিত তাদের একটু প্রসাদ দিত ওই থেকে, মানে প্রসাদ দিতাম একটু, তারা একটু জয় আপনার হচ্ছে পয়সা দিত, আবার তাদের প্রসাদ দিত। এখন আর সেইটা নাই দিদি, এখন হচ্ছে বাচ্চারা মোবাইল ঘাটতেই ভালোবাসে। এখন এখন এখন যা গাড়ি ঘোড়া যা চলাফেরা করে, কেউ মানে সাত দিন নাই জানেন তো, কখন কার কিভাবে মানে ঘটবে বলা মুশকিল। দিদিভাই নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: বেশ, নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন। তাহলে আপনার ওখানে বাচ্চারা রথ নিয়ে বেরোয়নি বলছেন, তাই তো? এরপরের মেসেজে চলে যাই সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। উনি কি বলছেন, এখন বাচ্চারা বিকেলে রথ সাজিয়ে বিকেলে বাইরে বেরোবার কথা ভাবতেই পারে না। এখন তো তাদের হাতে মোবাইল এসে গেছে, রথ সাজাতে গেলেও তো সেই খাটুনির মধ্যেই পড়ছে, অত খাটুনির দরকার কি? তার থেকে মোবাইল তো সাজাতে হয় না, ও তো সেজেই বসে আছে, গেম সিনেমা আরও কত কি, ওইগুলোই তো তাহলে দেখার সময়টা চলে যাবে। আবার কষ্ট করে কাঠের তৈরি রথকে সাজাও রে, ফুলমালা মিষ্টির নৈবেদ্য ও ভালো লাগে না, তার থেকে এটাই ভালো, মোবাইল দেখা, এতে সময়ও কেটে যাবে। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায় এবং লিখছেন যে আমি কোনো বাচ্চাকেই রথ টানতে দেখলাম না, সবই কম্পিউটার হয়ে যাচ্ছে। বেশ, ঢাকুরিয়াতে রথ চালাতে দেখেননি, কিন্তু হাওড়া বালি থেকে কিশোর জানাচ্ছেন যে রথ নিয়ে বেরিয়েছেন বাচ্চারা, এবং কিছু জায়গায় রথ নিয়ে বেরিয়েছে, কিছু জায়গায় আবার রথ নিয়ে বেরোয়নি বাচ্চারা। বেশ, পরের মেসেজ লিখছেন শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে। লিখছেন এখন ছোটরা রথ সাজিয়ে আর বিকেলে বেরোয় না, বোধহয় ছোটদের রথযাত্রা একটু কমে গেছে, তা বলে একেবারে শেষ হয়ে যায়নি। কিছু কিছু জায়গায় এখনও বিকেলে ছোট ছোট ছেলেরা রথ সাজিয়ে বেরোয়। আমার টিচিং সেন্টারের সামনে এক সময় দেখতাম রথের দিন দুপুর থেকে পাড়ার ছেলেদের আনাগোনা শুরু হতো, ছোট্ট মতো একটা রথ বানিয়ে নিয়ে তাতে সুন্দর করে জগন্নাথের বিগ্রহ বসিয়ে তারা টানত, কেউ শাঁক বাজাতো, কেউ ঝাঁচ বাজাতো, এটা বুঝলাম না, যাই হোক গলি দিয়ে যখন সে রথ চলতো তখন দরজা খুলে কাকিমা জেঠিমারা মুখ বাড়িয়ে প্রণাম করত, কেউ উলুধ্বনি দিয়ে উঠত, কেউ আবার বাতাসা বা চকলেট হরিল্লুর দিত। এখন আমার সেন্টারে স্থান বদল হয়েছে, তাদের আর রথ নিয়ে বেরোনো দেখতে পাই না, আর সেই ছেলেগুলো এখন আর পাড়ায় নেই, দূরে দূরে শহরে কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, তবে ট্র্যাডিশন একেবারে বদলে যায়নি, এখনও রথ বের হয়, তুলনায় গুটি কয়েক ছেলে মেয়ে থাকে, বড়রাও থাকে দু একজন, যেন অনেকটা নিয়ম রক্ষা করার মতো করে চলতে থাকে রথ। লিখছেন শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে। বেশ, তাহলে আমরা দেখে নিই সরাসরি টেলিফোনে কে রয়েছেন।
2: কে আছেন টেলিফোনে?
0: হ্যালো।
3: হ্যাঁ, হ্যালো।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: নমস্কার।
0: নমস্কার।
3: হ্যাঁ, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
2: হ্যাঁ বলুন।
3: দুজনকেই শুভ সন্ধ্যা, রাজশ্রীয়া আর সাউথিজি দুজনকেই শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ বলুন, আপনার বক্তব্য।
3: আজকে একটা জিনিস আমরা দেখছি এখন বর্তমানে ইঁদুর দৌড়ের জালে পড়ে বাচ্চারা কিন্তু সেই আগের মতো রথ নিয়ে আর বেরোয় না, এটাকে মানতেই হবে। এখন কম্পিউটার মোবাইল ল্যাপটপ এই যে যেমন জিনিসগুলো এসে গেছে, যান্ত্রিক সভ্যতার চাপে পড়ে তাই অত্যাধুনিক হতে গিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে সেই সুযোগটাও দিচ্ছি না। আর ICSE CBSE বোর্ডে যারা পড়াশোনা করে তাদের তো নৈব নৈব চ, তাদের এই রথপথের গল্প আসতেই পারে না, তাদের প্রাইভেট টিউশন আছে। আমি আমার নিজের ভাগনার দৃষ্টিকোণ থেকেই বলছি, তার আজ সকাল থেকে সে তিনটে চারটে জায়গায় তার টিউশন, তার স্কুল, সবকিছুই সে করেছে, সে রহস্য কিছু নেই, সেই নিয়ে তার মাতামাতি করার কোনো সময় নেই। সে ওই যা ফেসবুক থেকে এ থেকে যেসব ছবি ছবি দেখছে সেইগুলোতেই সে এঙ্গেজ থাকে। কিন্তু আমাদের সময় যেটা ছিল তখন কিন্তু আমরা একটি আবাসিক স্কুলে পড়তাম, সেখানে কিন্তু এই রথ বার করার একটা কালচার ছিল, সেটা জয়েন্টেড মানে আমাদের কোয়েড স্কুল ছিল, সেখানে ছোটরা থাকতেন, সেই আবাসিকে থাকতো আমাদের ছোট ছোট ভাই বোনেরা, তো তাদেরকে আমরাই উৎসাহিত করতাম যে এই রথটা বের করার জন্য। কিন্তু আজকে আর সেটা নেই, তবে এই এই বছরে একটা উল্টো দিক দেখা যাচ্ছে, একটু উন্মাদনা যেন বেড়েছে অন্যান্য বছরগুলোর তুলনায়, সেটা যে কোনো কারণেই হোক বেড়েছে। যাই হোক, নমস্কার।
0: বেশ, নমস্কার, ধন্যবাদ আপনাকে। বোধহয় আবাসিক আইসিএসসি সিবিএসই বোর্ড হিসেবে নির্ভর করে না, আমার বাড়ির ছোট সদস্যের স্কুলে আইসিএসসি বোর্ড, কিন্তু স্কুলে কিন্তু রথ টানা হয়, এমনকি স্কুলে ওদের পাঁপড় ভাজাও খেতে দেয়, তো বেশ একটা মজার ব্যাপার। আর আমি ইচ্ছে করে রাগাই আর কি, যে আজ স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, শুধু তো রথ টানা হবে, তো ভীষণ কান্নাকাটি আর কি, না আমাকে তো যেতেই হবে, রথ টানা হবে, একদম বহুত বছর ধরেই এটাই চলে আসছে। এটা স্কুল থেকে স্কুল ভ্যারি করে আর কি, ডিপেন্ড করে। যাই হোক, পরের মেসেজে চলে যাই। লিখছেন মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। লিখছেন, এখন ছোটরা রথ সাজিয়ে বিকেলের পথে আনন্দের মিছিল তোলে না, মাঠের হাসি আজ মোবাইলের পর্দায় নীরবে হারিয়ে যায়, কাঠের রথ, কাগজের পতাকা আর রঙিন স্বপ্ন যেন স্মৃতির পাতায় আশ্রয় নিয়েছে। পড়ার কোলাহলে আজ আগের মতো শিশুদের উচ্ছ্বাসে মুখর, পাড়ার কোলাহলে আজ আগের মতো শিশুদের উচ্ছ্বাসে মুখর হয় না, প্রযুক্তির ব্যস্ততায় শৈশবের সহজ আনন্দ ক্রমেই মলিন হয়ে পড়েছে, তবু সেই রথযাত্রার দিনগুলো হৃদয়ে এক মধুর নস্টালজিয়া হয়ে বেঁচে থাকে। ঐতিহ্যের সেই নির্মল আনন্দ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, কারণ শেকড়ের সঙ্গে সংযোগী একটি জাতির সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। লিখছেন মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, বাংলাদেশ থেকে। বেশ
2: বেশ, ইন্টারন্যাশনাল মেসেজের পরে আবার একটু ন্যাশনাল মেসেজ।
0: বেশ, হ্যালো।
4: হ্যালো,
0: বলুন।
4: হ্যাঁ দিদিভাই নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন।
4: হ্যাঁ দিদিভাই, দাদাভাই দুজনকে শুভ সন্ধ্যা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দাদাভাই, জয় জগন্নাথ দাদাভাই। হ্যালো, হ্যালো, হ্যালো,
0: বলুন বলুন, শুনতে পাচ্ছি।
4: হ্যাঁ বলছি দিদিভাই, দেখুন আমাদের এখানে প্রচুর বাচ্চা ছেলেরা রথ বার করেছে দিদিভাই, কারণ আমাদের গ্রাম তো এদিকে গ্রামগঞ্জ, এইটার থেকে অনেক রথ বেরিয়েছে, এবং বড় রথও একটা বার করা হয়েছে ইসকন থেকে, এবং প্রচুর লোক দিদিভাই, এবং নকুলদানা দিয়ে সবাইকে দেওয়া হচ্ছে, আর মানে নকুলদানার সাথে সাথে ওই দক্ষিণাও দিতে হচ্ছে। হ্যাঁ তো সেই সেই জায়গাটা কিন্তু আমরা উপলব্ধি করেছি কেলে, হ্যাঁ, এবং খুব ভালো লাগলো দিদিভাই, রথ আমরাও উপভোগ করলাম।
0: বর্তমান প্রজন্মের কাছে রথ সাজিয়ে নিয়ে বেরোনোর গুরুত্ব এখনো আছে। বেশ,
2: কি আছেন টেলিফোনে? নমস্কার।
0: হ্যালো,
5: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
5: আমি বদুরচক মাঠপাড়া রাজবলহাট ইউনিট থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
5: এখন কিন্তু দিদি ভাই আর আগের মতো যে বাচ্চারা রথ সাজিয়ে যে রথ দেখতে যেত সেটা কিন্তু এখন আর নেই, কারণ আমার বাড়ির পাশ দিয়ে যে সব রথ যারা দেখতে যায় হয়তো বাবা মা তাদের বাচ্চাদের সাথে নিয়ে রথ দেখতে যায়, কিন্তু আগের মতন যে একদম হই হল্লা আমরা যেহেতু আমরা ই করতাম, আগের মতো রথের যে একটা দড়ি টানা বলুন, রথের কেনা কাটা, বাদাম ভাজা, জিলিপি, যে খাওয়া দাওয়ার যে একটা মোহরা চলতো, ততটা কিন্তু এখন আগের মতো আর অত নেই। আছে কিন্তু সম্পূর্ণ মিটে যায়নি, তাহলেও আছে, তবে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যেটা আগে হতো সেটা কিন্তু এখন কমে গেছে বলে মনে হয়। নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাই আবারও মেসেজে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রযুক্তি নির্ভর দুনিয়াতে ছোটরাও ব্যস্ত, তারা ল্যাপটপ, মোবাইল ফোনে দারুণ চস্ত, পড়ার চাপে পায় না সময় রথের দিন বিকেলে, যানজট আর ক্ষুদ্র পরিবারে ইচ্ছা কেড়ে নিলে, এত কিছুর পরও খুশির খবর মনে, রথ সাজিয়ে উৎসবে মেতেছে শিক্ষাঙ্গনে, আবাসনের ছাদগুলিতে কচিকাঁচারা একসাথে, সাজানো রথের রশি সঙ্গে, পাঁপড় জিলিপি হাতে, বড়রাও জড়িয়ে পড়ে অসুস্থতা ভুলে, আনন্দ আগের রূপে না হলেও এ রূপে মেলে। বেশ, খুব সুন্দর ছন্দে ছন্দে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। এরপর একটু আবার ফেসবুকের পাতায় চোখ রাখি। সর্বেশ্বর পাল লিখছেন মাহেশ থেকে, বেশ মাহেশে তো রথযাত্রা ভীষণ বিখ্যাত, দূরদর্শনের খবরে আজ কদিন ধরেই বিভিন্ন জেলার কাঠের কাজের সাথে যুক্ত মানুষের মতটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা বলছেন আমরা খরিদ্দার ফেরাতে বাধ্য হচ্ছি, এত ছোট রথের চাহিদা, তাই আপনাদের অনুমান সঠিক নয় বলেই আমার ধারণা। বেশ, এবং আমাদের অনুমান সঠিক না হলে আমরাই কিন্তু সব থেকে বেশি খুশি হব, এই জন্যেই এই বিষয় রাখা, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ঐতিহ্য হারিয়ে যায়নি, বিলুপ্ত হয়ে যায়নি, এই ঐতিহ্য চলছে। পরের কমেন্ট লিখছেন তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। রথের মেলা, রথের মেলা বসেছে রথতলায়। প্রতি বছর আমার একমাত্র পৌত্রী ত্রিনিতা দেবজানীকে নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় ছোট্ট রথ নিয়ে বেরোই, একমাত্র দৌহিত্র সেও রথ ও জেঠতুতু দাদাকে নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় বেরোয়। আমার দৌহিত্র, পাশের বাড়ির বাসিন্দা, নাতনি সবাই খুশিতে ডগমগ। এরা কাঁসর বাজিয়ে যখন বেরোতো খুব ভালো লাগতো, আর্কাইভে ছবি এখনও অমলিন। বেশ, খুব সুন্দর, এভাবেই তো প্রজন্মের পর প্রজন্ম আমাদের ঐতিহ্য, আমাদের সমস্ত নস্টালজিয়াকে এভাবে ধরে রাখবে। এরপর লিখছেন কাজী আবু জাফর, লিখছেন ছোটরা সব ব্যস্ত লেখাপড়ায়, ব্যস্ত সবাই কাজে, আর বৃষ্টিতে রাস্তাঘাট হয়েছে সব বাজে, কেমন করে চলবে রথ, নানান জনের নানান মত, হারিয়ে গেছে পুতুল বাঁশি কাঠের খেলনা রথ, আমার অভিজ্ঞতাও নাই তাই বেশি কিছু লিখতে পারলাম না ভাই, লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। বেশ, খুব সুন্দর ছন্দে ছন্দে মেসেজ পেলাম কয়েকটা। এরপর আবারও একটা মেসেজে চলে যাই, হোয়াটসঅ্যাপ মেসেজ। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, রথের বিকেলে শিশুরা বেরোয় না কারণ পড়াশোনার ব্যস্ততা, স্মার্টফোন ল্যাপটপ ট্যাবের অতিরিক্ত আকর্ষণের পাঠ ও পথ নিরাপত্তার অভাব। আচ্ছা বেশ, পল্লী অঞ্চলে ও কিছু আবাসনে শিশুদের বেরোতে দেখা যায়, লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। এরপর যাদবেন্দ্র পণ্ডা চুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, বর্তমানে মোবাইলে আসক্তি এবং খেলার জায়গার অভাব, স্কুলের পড়ার পর আবার টিউশনে পড়াশোনার চাপ, এখন ছোটদেরকে বিকেলে ফুল দিয়ে রথ সাজিয়ে বেরোতে খুব একটা দেখা যায় না, যেটা আগে অনেক বেশি দেখা যেত। এবছর আবার অতিবৃষ্টির জন্য ছোটরা বাড়িতেই বই ও মোবাইল হাতে নিয়ে ঘরবন্দি। বেশ, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা চুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এরপরের মেসেজ লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, একসময় রথের দিন এলেই পাড়ার ছোট্টদের আনন্দের সীমা থাকত না, বাঁশ কাঠ কাগজ আর রং দিয়ে ছোট ছোট রথ সাজিয়ে তারা দল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়ত, কার রথ বেশি সুন্দর, কার সাজ বেশি অভিনব, সেই নিয়ে চলতো মিষ্টি প্রতিযোগিতা। আজ সময় বদলেছে, মোবাইলের পর্দা, ভিডিও গেম আর ব্যস্ত জীবনের ভিড়ে সেই ছোট্ট রথগুলো যেন হারিয়ে গেছে, এখন আর খুব একটা দেখা যায় না শিশুদের নিজের হাতে রথ সাজিয়ে টানতে, হারিয়ে যাচ্ছে শুধু একটি উৎসবের রীতি নয়, হারিয়ে যাচ্ছে শৈশবের সরল আনন্দ, একসঙ্গে থাকার উচ্ছ্বাস আর নিজের হাতে কিছু তৈরি করার সুখ। হয়তো আবার কোনো একদিন নতুন প্রজন্ম রথের দড়ি হাতে নিয়ে ফিরিয়ে আনবে সেই পুরনো দিনের হাসি, কারণ ঐতিহ্য তখনই বেঁচে থাকে যখন নতুন প্রজন্ম তাকে ভালোবেসে নিজের করে নেয়। বেশ, লিখছে সৌভিক ঠাকুরিয়া থেকে। এর পরের মেসেজে চলে যাই, একটা টেক্সট মেসেজ লিখছেন শিপ্রা কারার মালিকপাড়া লেন বেথর হাওড়া থেকে, ছোটবেলায় আমি এই রথ চালিয়েছি ভাইয়ের সাথে, তারপর আমার সন্তানকে রথ সাজিয়ে দিতাম, সে দাদু বাবার সাথে চালাতো, কয়েক বছর আগেও দেখেছি আমার বাড়ির এলাকায় বাচ্চাদের রথ নিয়ে চালাতে, তবে এখনও

0: আছে এই রথ চালানো, কিন্তু খুব কম। সব বন্ধুরা যা বলছে ওই রাস্তার কথা, ওইটাই আসল কথা। আর একটা আমি লক্ষ্য করেছি, যা হলো বাচ্চাদের সাথে যে একজন বড়রা থাকবে সেই বড়দেরই তো এখন ইচ্ছেটা নেই, তাই সব দোষ যে বাচ্চাদের বলবো তা নয়। আজকের দিনে আপনাদের রথযাত্রায় শুভেচ্ছা দিলাম, ভালো থাকবেন। লিখছেন শিপ্রা কারার মালিক পাড়ালেন ভেতর থেকে, খুব সুন্দর। এর পরের মেসেজ লিখছেন তারুক কুলপি থেকে, দেখুন পড়াশোনা একমাত্র সন্তান, ইন্টারনেট যুক্ত ফোন, সকলের সঙ্গে মিশতে না পারা, এগুলো ছোটদের রথ থেকে কিছুটা হলেও দূরে রেখেছে। কিন্তু যেহেতু এটা একটা পরম্পরা তাই একেবারে উঠে যায়নি। রথের সঙ্গে ছোটরা আর জিলিপি সিঙ্গারা বাঁশি আজও আছে। আপনাদের রথযাত্রার শুভেচ্ছা, লিখছেন তারও কুলপি থেকে। বেশ, হাওড়া থেকে না কে লিখছেন, এটা লিখছেন লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আজ ভগবান জগন্নাথ দেবের পুণ্য রথযাত্রা, দিকে দিকে ছোট থেকে বড় সকলেই রথযাত্রায় সামিল হয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি রথযাত্রায় বড়দের তুলনায় ছোটরা বিপুল উৎসাহ দেখায়, তাই আজও ছোটরা রথ সাজিয়ে বিকেলে ঠিক আগের মতো বেরোয় এবং আনন্দও পায়। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। বেশ, সকলের মেসেজ পড়ে উঠতে পারবো কি না জানি না, চেষ্টা করছি। এর পরের মেসেজ লিখছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, একসময় বিকেল মানেই ছিল ছোটদের রথ সাজিয়ে আনন্দে পথে বেরিয়ে পড়া, আজ সেই বিকেলগুলো হারিয়ে যাচ্ছে মোবাইল আর কার্টুনের পর্দায় বন্দি হয়ে। আসুন আবার ফিরিয়ে আনি শৈশবের সেই নির্মল আনন্দ, খেলাধুলো আর উৎসবের উচ্ছ্বাস। লিখছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে। বেশ, এরপর আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে। লিখছেন রমা রায় দাসনগর হাওড়া থেকে, আমাদের এখানে রথের দিন প্রচুর বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে পড়ে, কেউ বাবার সাথে, কেউ দাদুর সাথে, কেউ বাবার দাদা দিদির সাথে। ছোট্ট ছোট্ট রথগুলিকে এত সুন্দর করে সাজানো হয় দেখার মতো। ভিতরে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম, সঙ্গে বাতাসা, মিষ্টি আর পয়সা রাখার একটি পাত্র। আমরা অনেকেই প্রণাম করে পয়সা দিয়ে থাকি। আমার মেয়ে যখন ছোট ছিল সেও বের হতো। আজকের দিনটি সবার জন্য ছাড়। আমাদের এখানে অনেক মেলা বসে, সেখানে ছোট বড় সকলেই ভিড় করে থাকে। এই রথযাত্রার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, জিলিপি পাঁপড় ভাজা সকলের হাতে হাতে। বেশ, লিখছেন রমা রায় ফিরোর দাসনগর হাওড়া থেকে। এর পরের মেসেজ লিখছেন শুভ দত্ত দত্তপুকুর থেকে, এখন ছোটরা রথ সাজিয়ে আর বিকেলে বেরোয় না। আমাদের ছোটবেলায় রথের দিনের জন্য কত আগে থেকে অপেক্ষা থাকত, রঙিন কাগজ, থার্মোকল আর ফুল দিয়ে নিজের হাতে রথ সাজানোর যে একটা আলাদা আনন্দ আর উত্তেজনা ছিল, সেটা আজকালকার বাচ্চাদের মধ্যে দেখাই যায় না। এখনকার ছোটদের শৈশবটা তো স্মার্টফোন, ভিডিও গেম আর ফ্ল্যাট বাড়ির চার দেয়ালের মাঝেই বন্দি হয়ে গেছে। আগে বিকেলে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় রথ টেনে নিয়ে যাওয়া, কাদা মেখে মেলায় ঘোরা আর পাঁপড় ভাজা বা জিলিপি খাওয়ার সেই দিনগুলো এখন সত্যিই অতীত। রাস্তাঘাটে এখন আর আগের মতো ছোট ছোট রথ নিয়ে বাচ্চাদের সেই ভিড় বা কোলাহল চোখে পড়ে না। প্রযুক্তি, পড়াশোনার চাপ আর আধুনিক ব্যস্ততা যেন আমাদের ওই সহজ সরল সুন্দর শৈশবটা পুরোপুরি কেড়ে নিয়েছে। আপনাদের আজকের এই সুন্দর আলোচনা আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল। লিখছেন শুভ দত্ত দত্তপুকুর থেকে। বেশ, এরপর আরও একটা মেসেজ, উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না। লিখছেন শুভ সন্ধ্যা, আজ বিকেলে রথ সাজিয়ে ছোট ছোট বাচ্চারা এখানে বের হয়েছে। শাঁক, ঘণ্টা, কাঁসর বাজি সুন্দর করে মালা দিয়ে, ধূপ দিয়ে সাজিয়ে বের হয়েছিল। এই মাত্র শোভাযাত্রা শেষ হলো, এর প্রস্তুতি দু তিন দিন আগে থেকেই করেছিল। জয় জগন্নাথ। লিখছেন গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। বেশ, এরপরের মেসেজ কে লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। এখনও আমাদের এখানে ছোটরা রথ সাজিয়ে বেরোয়, জগন্নাথ প্রভুকে নিয়ে আনন্দ করে, ছোট রথ সাজিয়ে হই হই করে, জয় জগন্নাথ বলতে বলতে রথ টেনে পাড়াময় ঘুরে আর বড়দের সেই ছোটবেলার স্মৃতিতে নিয়ে যায়। লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। একদম তাই, খুব সুন্দর লাগছে, যারা বলছেন যে সত্যি এখনও বেরোয় বাচ্চারা, সেই মেসেজগুলো পড়তে ভীষণ ভালো লাগছে। আবারও চলে যাই একটা কমেন্টে, ছন্দে ছন্দে লেখা একটা কমেন্ট। শীষ মোহাম্মদ শীশান নলহাটি বীরভূম থেকে লিখছেন, বইয়ের বস্তা কাঁধে নিয়ে বিপন্ন ওই শৈশব, বস্তায় ভাই কী আছে, পেন্সিল খাতা বই সব, 10 কেজি শিশুর ঘাড়ে 15 কিলোর বস্তা, রথ পার করে সময় নষ্ট, লেখাপড়া কি সস্তা, ফার্স্ট তোকে হতেই হবে বলছি বারবার, রথ বার করা তারপরে হবে, পড়াশোনা করা দরকার, লেখাপড়ার ইঁদুর দৌড়ে মা বাবাদের আশা, তার সন্তান যেন হয় গো সবার চেয়ে ঘাসা, বাড়িতে মাত্র 3টি প্রাণী, নাইরে অবসর, সব সাবজেক্টের টিউশন আছে, ভালো করে পড়, নম্বর কম চলবে না কো, শুধুই খেটে মরি, 100তে 100 পেতেই হবে, মাথায় রাখো ভরি, সাঁতার শেখো, ক্রিকেট শেখো, গানের টিউশন নাও, জিমনাশিয়াম, যোগাসন, অ্যাথলেটিক্স, তাও এত কিছু করার পরেও রথ বার করবে 10 কেজির বাচ্চাটা, তাহলেই মরবে। শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম পাইকপাড়া থেকে লিখেছেন, বেশ মজা করে বাস্তবের কঠিন যে পড়াশোনার চাপ সেটা দেখিয়েছেন। এরপরের মেসেজ লিখছে পায়েল বেলঘড়িয়া থেকে, রথের মেলায় পাঁপড় ভাজা, গরম জিলিপি স্বাদ, হৃদয় যেন দোলা দিয়ে যায়, বাকি কথা আজ বাদ। সবাই মিলে আনন্দে আজ উৎসবে তে মাতি, এভাবেই কেটে যায় মিলন মেলার রাতি। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘড়িয়া থেকে, খুব সুন্দর, কিন্তু শিশুরা রথ নিয়ে বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেই উত্তর পেলাম না। তাপস প্রামাণিক পাথুরিয়া বনগা থেকে লিখছেন, সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদের মাঠে খেলার সুযোগ কমছে, কিন্তু হুজুগে মাতার খবর ও প্রচার তাদের কাছে আগের চেয়ে অনেক দ্রুত পৌঁছে যায়। জালনা দিয়ে চোখ মেলে দেখুন, আমাদের সময় এত ছেলে মেয়েকে রথ নিয়ে বের হতে দেখা যেত না। একদমই তাই, এটা তো ঠিকই, আপনারা কেউ বলেছেন যে বাচ্চারা রথ নিয়ে বেরোচ্ছে, কেউ বলছেন যে বেরোচ্ছে না, কিন্তু আসলে বাচ্চারা বেরোচ্ছে বলেই আমার চোখে পড়ছে, বা এদিক ওদিক যেরকম ভিডিও দেখছি বা ফটো দেখছি সোশ্যাল মিডিয়ায়, সেখানেও মনে হচ্ছে যে বাচ্চারা বেশ বেরিয়েছে আজ রথকে সাজিয়ে গুছিয়ে। এবং আমারও আশেপাশের বাচ্চাদের যে উৎসাহ, যে 2-3 দিন আগে থেকে রথ কেনা, রথ সাজাবার রঙিন কাগজ কেনা, এটা শুরু হয়ে যায়, সেখান থেকেও আমার মনে হয় কোথাও গিয়ে যে রথের উন্মাদনাটা কোথাও কিন্তু হারিয়ে যায়নি। আজকের বিষয়টা সেই জন্যেই দেওয়া যে আমাদের ঐতিহ্য কোথাও হারিয়ে যাচ্ছে না, তো তারপর মনে হলো না বোধহয় হারাচ্ছে না, আর হয়তো একদম আমার বাড়ির সামনেটা চালাচ্ছে না, কিন্তু আমরা যদি আরেকটু চোখ মেলে দেখি হয়তো রাস্তার অন্য দিকটায় চালাচ্ছে, কিন্তু চালাচ্ছে। বাড়ির ছোটদেরও যেন আমরা উৎসাহ দিই রথ চালাতে, রথ সাজিয়ে নিয়ে বের হতে। আর সেই সাথে বলবো যে আপনার কথা থেকে কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। শ্রাবস্তী আর রাজস্বী কিন্তু জুটি বেঁধে ঠিক ফিরছে 9:30 গানে গানে বাজিমাত নিয়ে। হ্যাঁ, প্রতি প্রতিবারের মতনই কিন্তু আজকেও থাকবে গানে গানে বাজিমাতে সেই জমজমাট কুইজ, আর সেই জন্য থাকতেই হবে, শুনতে হবে 100.1 FM গোল্ড।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে মুনীশ শর্মা। मुख्य समाचार। भारत ने 1 अरब से ज्यादा लोगों को सामाजिक सुरक्षा के दायरे में लाकर एक बड़ी उपलब्धि हासिल की है। प्रधानमंत्री नरेंद्र मोदी कल हरियाणा के जींद रेलवे स्टेशन से देश की पहली हाइड्रोजन से चलने वाली रेलगाड़ी को रवाना करेंगे। दमन और नई दिल्ली के बीच सीधी व्यावसायिक विमान सेवा शुरू, हवाई संपर्क के एक नए दौर की शुरुआत। ओडिशा के पुरी में भगवान जगन्नाथ की विश्व प्रसिद्ध रथ यात्रा में लाखों श्रद्धालु शामिल हुए। अमेरिका ने उत्तरी ईरान तक हमले किए और नौसैनिक घेराबंदी तोड़ने की कोशिश कर रहे एक जहाज पर गोलीबारी की। ईरान ने जवाबी कार्रवाई की। जकार्ता में एशियाई अंडर 19 और अंडर 23 मुक्केबाजी चैंपियनशिप में भारत ने 2 स्वर्ण और 3 रजत पदक हासिल कर लिए हैं और कार्डिफ में भारत और मेजबान इंग्लैंड के बीच दूसरा

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল আজকের গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষী আর আমি শ্রাবস্তী। গানের হরে কুইজের সাথে থাকছে আপনার প্রিয় গান অনুরোধের সেগমেন্ট শোনাতে এই গান।

আজ শোনাতে এই গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। মনে রাখবেন, শুধুমাত্র পরবর্তী তিন মিনিটের মধ্যে আসা গানের অনুরোধ আমরা গ্রহণ করব। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, দ্বৈত কণ্ঠে সতীনাথ মুখোপাধ্যায় এবং মান্না দে।

0: বাজি মাত
1: শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
5: রথের দিনে কোথায় পাঁপড় ভাজা নিয়ে আসবে তা নয় প্রশ্ন নিয়ে চলে এসেছো, মানে
6: পাঁপড় ভাজাও খাওয়াতে পারি আর কি, কিন্তু সেটা তো আর মানে প্রশ্নই দিতে পারি, ভার্চুয়ালি প্রশ্নই দেওয়া যেতে পারে,
5: মানে যেভাবেই হোক মানে আমাদের ভাজা ভাজা করেই ছাড়বে না
6: একেবারে। তাই আর একটু তো ভাবতে হবেই, মানে এই অনুষ্ঠানটাই যখন গানে গানে বাজিমাত, যখন কুইজের অনুষ্ঠান, একটু ভাজা ভাজা তো হতেই হবে, কিছু করার নেই। তো প্রথম রাউন্ড চিনতে পারো কিনা, আপনি চিনতে পারবেন, গানটা আপনাকে চিনতে হবে এবং এই গানটার জন্য আমি দেব তিনটে ক্লু। তো প্রথম ক্লু, এটি বাংলা সিনেমায় মান্না দের রাগাশ্রয়ী গান।
5: এটা কোনো একটা ক্লু হতে পারে, মান্না দের মানে, আচ্ছা মান্না দের কোন গানটা রাগাশ্রয়ী নয় তুমি সেটা বলো তো।
6: হ্যাঁ একেবারেই তাই, কিন্তু তিনটে ক্লু আছে। এটা প্রথম
5: লিখতে হবে, খাতা ভরিয়ে কিছু লিখতে হবে,
6: ভরিয়ে কিছু লিখতে হবে, এটা একটা ইন্ট্রোডাকশন।
5: আচ্ছা
6: হ্যাঁ, গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার।
5: মান্না দের প্রচুর রাগাশ্রয়ী গান আছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা।
6: আচ্ছা বেশ, এরপর একটা শোনো, পর্দায় এই গানে নৃত্য প্রদর্শন করেন অভিনেত্রী কল্যাণী মণ্ডল।
5: না আর যাই হোক, মান্নাদের গানে তো উনি লিপ দেননি, মানে মান্নাদের গান কেউ লিপ দিচ্ছিলেন তাতে উনি নাচ
6: করছেন।
5: এই পর্যন্ত আমরা একটা জায়গায় বুঝতে পারলাম, আপনি কি বুঝতে পারলেন না আমি জানি না, কিন্তু এটাও আপনি বুঝতে পারলেন যে যখন আপনার ঘড়িতে রাত্রি 9:39 হয়ে 35 সেকেন্ড, আর রথের দিনে শ্রাবস্ত্রী রাজস্বী একসাথে আছে, ওদের এখনো পাপড় জোটেনি, কিন্তু যেটা জুটতে পারে সেটা হচ্ছে পছন্দের গান।
6: একেবারেই তাই, প্রথম গান অনুরোধ করেছেন বিলারা হুগলি থেকে বিশ্বনাথ কাইন, শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: की चिंते पारले?
2: चिंते पारे छी।
1: हाँ, चिंते पारे क्या छो?
2: हाँ।
1: তাহলে আর দুটো ক্লু দেওয়ার দরকার নেই, কি বলো?
2: তুমি বলো মা, তোমার টক টাইম কেন আমি নষ্ট করবো?
1: ও আচ্ছা বেশ, তাহলে প্রথম ক্লুটা আরো একবার বলে দিই। এটি বাংলা সিনেমায় মান্না দের রাগাশ্রয়ী গান। গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। পর্দায় এই গানে নৃত্য প্রদর্শন করেন অভিনেত্রী কল্যাণী মণ্ডল। তৃতীয় ক্লু, এই সিনেমার কাহিনীকার ছিলেন শৈলেশ গুহ নিয়োগী। চিত্রনাট্য লিখেছিলেন বিধায়ক ভট্টাচার্য।
2: তাহলে আপনি যে প্রথম ক্লুটা পেয়েছিলেন, সেকেন্ড ক্লুটাও পেলেন, তারপর কি আপনার কোনো উপকারে লাগলো?
1: তারপরে একটা থার্ড ক্লু কিন্তু আছে, মানে সেটা বলবো একটা গানের উপরে।
2: বেশ ঠিক আছে, কিন্তু আপনাকে থার্ড ক্লু এর আগে আবার চলে যাই আপনার সেকেন্ড রিকোয়েস্টে।
3: তোমাকে শোনাতে
0: শোনাতে এ গান শোনাতে
3: এ গান যে গে।
1: এবারের গান অনুরোধ করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। শুনে নেব সনৎ সিংহের কণ্ঠে এই গান।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: এটা নিষ্পাপ প্রশ্ন, চিনতে পারো কিনা।
2: হ্যাঁ, চিনতে আপনি পারছেন, তাহলে তৃতীয় ক্লুটা দিয়ে দিই আরো সঠিকভাবে
3: বারণ করেছে
2: চিনতে পারার জন্য।
3: তুমি একটু বেশি কথা বলতে ভালোবাসো, একটু দ্বিতীয় ক্লু কেন, ফার্স্ট ক্লু, সেকেন্ড ক্লু, চার নম্বর ক্লু, পাঁচ নম্বর ক্লু সব বলে দাও।
2: না, আপাতত তৃতীয় ক্লুটাই বলবো, নাকি প্রথম দুটো আরো একবার বলে দিতে হবে?
3: ইচ্ছে তুমি করো মা।
2: বেশ, এটি বাংলা সিনেমায় মান্নাদের রাগাশ্রয়ী গান। গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। পর্দায় এই গানের নৃত্য প্রদর্শন করেন অভিনেত্রী কল্যাণী মণ্ডল। দ্বিতীয় ক্লু, এই সিনেমার কাহিনীকার ছিলেন শৈলেশ গুহনিয়োগী, চিত্রনাট্য লিখেছিলেন বিধায়ক ভট্টাচার্য। তৃতীয় ক্লু, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী, সুমিত্রা মুখোপাধ্যায়, কানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, কমলা মিত্র, তরুণ কুমার প্রমুখ। কমল মিত্র, তরুণ কুমার প্রমুখ। নীতা সেনের সুরে এই গানে লিপ দেন দীপঙ্কর দে।
3: তাহলে নীতা সেনের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, মান্নাদের গান এবং অবশ্যই ক্লাসিক্যাল বেসড গান, এবং গানে লিপ দিয়েছিলেন দীপঙ্কর দে, এবং সেই গানে আবার সিনেমায় নাচ করেছিলেন, স্টেজে নাচ করছিলেন কল্যাণী মণ্ডল। এত কিছু আপনি যখন বুঝে গেছেন, এবার তাতে যদি উত্তর আপনি নাও বোঝানো কোনো চাপ নেই, কারণ আপনার গান শোনার জন্য কিন্তু আছে শোনাতে এই গান।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। চিনতে পারো কিনা
1: কিনা টিনা নয়, একদম পেরেছেন। তিনটে ক্লু শুনে বুঝে গেছেন কোন সিনেমার গান।
2: এটা পাহাড়ি ফুল সিনেমার গান, তুমি দেখেছো?
1: পাহাড়ে গেছো?
2: হ্যাঁ গেছি।
1: সেখানে ফুল তুলেছো?
2: না, কিন্তু সঠিক উত্তর কারা কারা দিয়েছেন সেটা আগে দেখে নি। তপন মার্জিত তেঘরিয়া থেকে, মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে এবং বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে সঠিক উত্তর দিয়েছেন।
1: আর সঠিক উত্তর দিলে যেটা থাকে, যেমন সঠিক উত্তর দিলে যেমন আপনি নাম্বার পান, আমরা কিন্তু নাম্বার দিই না, আমরা যেটা দিই হাততালি দিই। হাততালি কে কে দেবে? শ্রাবস্তী দি, কৃষ্ণা দি কে দেবে? আমি জানি না দেবে কিনা।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ। আজ স্বর্ণকণ্ঠে শুনবেন এক প্রখ্যাত শিল্পীর স্মৃতিচারণের কিছু অংশ। আপনাকে চিনতে হবে শিল্পীর নাম। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশনটা অবশ্যই লিখবেন।
3: স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ। মেরে জিন্দগি মে থোড়া সা জ্যাদা মুশকিল থা, ক্যুকি মাই ফাদার লেফট বাংলাদেশ এন্ড কেম টু ইন্ডিয়া ওনলি ফর লার্নিং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। ও নেই হো পায়া, উনকা ফির রুসি হোগি, তো উসকে বাদ ও ক্যা গানা গায়ে। তো ইসিলিয়ে উনকা সপনা থা কি আগর মেরা বেটা জিন্দা রহে তো গবৈয়া বনকে রহেগা, ফরনা মেরা বেটা নেই হ্যায়। বহুত হি হামারে উপর শাসন, বহুত মতলব আনবিলিভেবল শাসন থা। বলতে থে কি ইয়া তো হামারা বেটা হ্যায় নাম্বার ওয়ান গবৈয়া, ইয়া তো হামারা বেটা মর গিয়া।

0: বাজি মাত।
1: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। শুনবেন পাহাড়ি ফুল সিনেমার গান মান্নাদের কণ্ঠে।

শুনছেন গানে গানে বাজিমাত রাজশ্রী আর শ্রাবস্তির সঙ্গে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড। ফিরে আসছি ঠিক রাত 10:10 মিনিটে একটা সংবাদ বিরতির ওপারে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। দেশে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে থেকে এ পর্যন্ত 100 কোটি মানুষ উপকৃত হওয়ার মাইল ফলক অর্জন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। কার্ডিফে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কনফারেন্সিংয়ের মাধ্যমে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলোকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবেশ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 46টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটো হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রাঙ্গিয়া ডিভিশনের অধীনে অসমের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলোকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশবান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37,60,000,000 টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37,70,00,000 টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1,657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এল নিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলোতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতি উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফার্টিলাইজ।
1: एक साल में 44 फसलों की 386 नई किस्में, जिनमें से 94 क्लाइमेट रिजिलेंट है, 29 बायो फोर्टिफाइड है, ये विकसित की है। बागवानी की 117 किस्में हमने अलग अलग अलनीनो के प्रभाव के कारण और वैसे भी जो संवेदनशील जिले हैं उनके लिए आकस्मिक योजनाएं बनाई है। आज मैं गर्व से कहता हूँ, ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারতে 2015 সালে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতেন 19% নাগরিক, 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 68.4% পৌঁছেছে। এর ফলে 100 কোটিরও বেশি নাগরিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছেন, যা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশেরই প্রতিশ্রুতির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষকে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সহায়তার জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক সুরক্ষা প্রসারিত করার ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সর্বজনীন কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দমন কেন্দ্রশাসিত অঞ্চলের নবনির্মিত নমো বিমানবন্দর থেকে আজ নতুন দিল্লির উদ্দেশ্যে প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবার সূচনা হল। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল্ল পাটেল যৌথভাবে এই প্রথম বিমানটির যাত্রা সূচনা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এ রাজ্যের কলকাতা, 224 পরগনা, মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী এটিএস এ দায়ের করা একটি এফআইআর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর 24 পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেছেন এটিএস এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হয়। আবদুল্লাহ গাজী পলাতক। হারোয়া এবং বাদুরিয়া বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালায়। একটি ট্রাস্টের কর্ণধার সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিল। ওই ট্রাস্টের কার্যালয়েও তল্লাশি চলছে বলে খবর। অন্যদিকে বাগদার গাঙ্গুলিয়া বিক্রম রায় নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও।

ওড়িশার পুরীতে অগণিত ভক্তের সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র পাণ্ডাজি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি সদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে দ্বার বড় দাণ্ড ধরে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যান। এই মন্দিরে ওই তিন দেবীর মাসির বাড়ি হিসেবে পূজিত হয়। বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সরকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মত বিনিময় করেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আজ ভোরে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান বাহরিনে ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দাবি করে। এদিকে ইরান জানিয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। অপরদিকে সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ডিসেম্বর থেকে ইরানে আটক এক মার্কিন নারীকে ইরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আজ তিন বছরের মধ্যে এই প্রথম তাদের সুদের হার বাড়িয়েছে। মুদ্রানীতি বিষয়ক এক বৈঠকের পরে ব্যাংক অফ কোরিয়া তাদের সুদের হার 0.25% বিন্দু বাড়িয়ে 2.5% থেকে 2.75% করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 6 ওভারে 2 উইকেটে হারিয়ে 21 রান করেছে। এজবাস রানে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজশ্রী। নিউজের আগে ছিল স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি গানের অংশ, সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: এবার স্বর্ণকণ্ঠ রাউন্ডের উত্তর শোনার পালা। শুনেছিলেন এক প্রখ্যাত শিল্পীর স্মৃতিচারণের অংশ।
1: মেরে জিন্দগি মে থোড়া সা জায়দা মুশকিল থা ক্যুকি মাই ফাদার লেফট বাংলাদেশ এন্ড কেম টু ইন্ডিয়া ওনলি ফর লার্নিং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। ও নেই হো পায়া উনকা ফির রুসি হোগি তো উসকে বাদ ও ক্যা গানা গায়ে তো ইসিলিয়ে উনকা সপনা থা কি আগর মেরা বেটা জিন্দা রহে তো গওয়াইয়া বনকে রহেগা বরনা মেরা বেটা নেই হ্যায়। বহুত হি হামারে উপর শাসন বহুত মতলব আনবিলিভেবল শাসন থা। বলতে থে কি ইয়া তো হামারা বেটা হ্যায় নাম্বার ওয়ান গওয়াইয়া ইয়া তো হামারা বেটা মর গিয়া।
0: ঠিকই ধরেছেন, সঠিক উত্তর বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নাম তো বলবো, তবে তার আগে থাকলো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গান।

0: সত্যি মোহনবাসীর মতো তার কণ্ঠ, এবং সেই কণ্ঠ আমাদের মোহিত করে।
1: একেবারেই তাই। এবং আমি ভাবছিলাম যে এই যে এই এত সুন্দর একটা গান, এই গানটাই কোথাও শুনতে শুনতে আমরা যে হারিয়ে গেলাম, যারা রথের মেলায় হারিয়ে যাননি তারা এই গানটাই হারিয়ে গেল, এবং এই গানটাই হারিয়ে গিয়ে কোথাও গিয়ে সুরব্যঞ্জনের উত্তরটা মাথা থেকে বেরিয়ে যাওয়ার মতন ব্যাপার আর কি, যে কি শুনেছিলাম, মানে এইটা শুনে এমন মুগ্ধ হয়ে যাবেন আর কি, যে না আপনারা সুরব্যঞ্জনের প্রশ্নগুলো একবার মনে করিয়ে করে নিন, আর মনে করে কিন্তু সঠিক উত্তর দিন, দিয়ে ফেলুন। আর ততক্ষণ বলবো যে কারা কারা পণ্ডিত অজয় চক্রবর্তী এই নামটা সঠিক চিনতে পেরেছেন। খুব বেশি মানুষ চিনতে পারেননি, মানে অনেক সে নাম পেয়েছি আরডি বর্মন থেকে শুরু করে, কিছুই বাদ যায়নি, কিন্তু অজয় চক্রবর্তী নামটা ভীষণই কম পেয়েছি। যাই হোক, পড়ে ফেলি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তেঘুরিয়া থেকে তপন মাঝি সঠিক উত্তর দিয়েছেন, এবং ধনেখালী হুগলি থেকে অসীম মাইতি সঠিক উত্তর দিয়েছেন।
0: বন্ধুদের জন্য রইল এটা।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই

পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে লিখবেন আপনার নাম আর লোকেশন, তারপর টেক্সটটা SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

شور و بنجان، شور و بنجان. এবার সুরবঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল

0: লাগবে তোমার।
1: দ্বিতীয় গানটি ছিল
2: জানি
1: এবার শুনে নিন তিন নম্বর গানটি।
0: কি ভেবে আজ বলো না রঙ্গিনী, কি ভেবে আজ বলো না রঙ্গিনী।
1: এই তিনটি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম, সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই সেটি হলো

0: কি মনে নিয়েছে?
1: নিয়েছে এই মিষ্টি গানটা, কিন্তু খুব বেশি উত্তর পাইনি,
0: একটু
1: কম শোনা গান আর কি। বেশ, একটু কম শোনা গান আবারও আমরা ঝালিয়ে নিতে পারি, এটাই গানে গানে বাজিমাদের না আমাদের কাছে হয়তো একটু কম শোনা গান, সেই জন্য একটু কম উত্তর এসছে, কিন্তু এসছে, উত্তর দিয়েছেন। ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন।
0: সঠিক উত্তর যখন দিয়েছেন, কম বন্ধুরাই দিয়েছেন, মানে উত্তর দিয়েছেন, ভুল উত্তর প্রচুর এসেছে, তার মধ্যে খুঁজে খুঁজে সমস্ত কিন্তু সঠিক উত্তরটা বেছে নিয়েছে। আর সঠিক উত্তর যখন বেছে এত কষ্ট করেছে, তার হাততালি কিছুটা ওর জন্য।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা।
0: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। চলে এলাম ধ্রুবতারা রাউন্ডে। আজকের ধ্রুবতারা সিংহাসনে পণ্ডিত অজয় চক্রবর্তী, তার গানের উপরই থাকবে বেশ কিছু প্রশ্ন। চলে আসি প্রথম প্রশ্নে, শুনবেন পণ্ডিতজির এটি বাংলা গান। প্রশ্ন হল, এই গানের গীতিকার এবং সুরকার কে ছিলেন? আপনার উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন। আমাদের নাম্বার 9903059992।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, ध्रुवतारा ध्रुवतारा।
1: এবার চলে আসি সঠিক উত্তর, কারা কারা দিয়েছেন এবং সঠিক উত্তর কি ছিল শ্রাবস্তী?
2: একেবারেই তাই, সঠিক উত্তর আমরা জানতে চেয়েছিলাম গীতিকার ও সুরকার কে ছিলেন। অমলেন্দু বিকাশ কর চৌধুরী সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়েছেন
1: গীতিকার এবং সুরকার দুই একই ব্যক্তি।
2: সঠিক উত্তর দিয়েছেন ধনেখালি।
1: বলে দাও সঠিক কি?
2: না, উত্তর আমি বলে দিয়েছি, আর আমাকে দিয়ে এই বড় নামটা তুমি বলাতে পারবে না। সঠিক উত্তর দিয়েছেন ধনেখালি হুগলি থেকে অসীম মাইতি, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বারুইপুর থেকে মৃণালেন্দু পাল, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, মহেশতলা সন্তোষপুর থেকে আনোয়ার মোল্লা, বজবজ থেকে অদিতি মিত্র, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আর কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা।
3: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন ধ্রুবতারা রাউন্ড। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। শুনবেন একটি হিন্দি গান। প্রশ্ন হলো, এই গানে পণ্ডিত অজয় চক্রবর্তীর সহশিল্পী কে ছিলেন? উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে। উত্তরের সাথে লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।

0: আমরা গদর সিনেমার গান শুনেছিলাম।
1: হুম,
0: সেই গান বসে পড়িত অজয় চক্রবর্তী এবং তার সাথে কে ছিলেন
1: সহশিল্পী? ছিলেন পারভিন সুলতানা। এবং সঠিক উত্তর এসেছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন,
0: অনেক বন্ধু দিয়েছেন,
1: একেবারেই তাই। তাহলে আমি খুশি, মানে আমরা খুশি আর কি। তেঘুরিয়া থেকে তপন মার্জিত সঠিক উত্তর দিয়েছেন, বারুইপুর থেকে মৃণালেন্দু পাল, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, মহেশতলা, সন্তোষপুর থেকে আনোয়ার মোল্লা, বজবজ থেকে অদিতি মিত্র, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, নিউটাউন থেকে রুমা দত্ত এবং সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুবতারা ধ্রুবতারা
0: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন ধ্রুবতারা রাউন্ড। চলে আসি পরবর্তী প্রশ্নে। এখন শুনবেন একটি বাংলা সিনেমার গান, অবশ্যই গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রশ্ন হল, এই গানে কে লিপ দিয়েছিলেন? উত্তর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।

0: তো জানি, শুধু তো জানি, যাক না সারা রাত মন দিয়ে
1: আমি বাজি মাত, গানে গানে বাজি মাত, ধ্রুব তারা ধ্রুব তারা।
2: আমরা শুনেছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠের নিয়তি সিনেমার গান। সঠিক উত্তর এই সিনেমার লিপ দিয়েছিলেন এই গানে সৌমিত্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর দিয়েছেন শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে।
3: সঠিক উত্তর দিয়েছেন ঝড়খালি থেকে মৌমিতা মান্না, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, বারুইপুর থেকে মৃণালেন্দু পাল, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, মহেশতলা সন্তোষপুর থেকে আনোয়ার মোল্লা, বজবজ থেকে অদিতি মিত্র, কলকাতার ষাট থেকে রীতা শ্রীমানী।
2: সব বাচ্চার নাম

আজ সুরমিলান্তিতে শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বাপ্পি লাহিড়ির সুরে কিশোর কুমারের কণ্ঠে বাংলা সিনেমার গান। এই সুরেই আছে একটি হিন্দি সিনেমার গান, সেটির অবশ্য দুটি ভার্সন, মেল আর ফিমেল। আজকের প্রশ্ন সেই হিন্দি গানের ফিমেল ভার্সনকে নিয়ে। থাকছে তিন তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দি গানটি কোন সিনেমার? দ্বিতীয় প্রশ্ন, হিন্দি গানের ফিমেল ভার্সনে লিপ কে দিয়েছিলেন? আর তৃতীয় প্রশ্ন, হিন্দি গানের ফিমেল ভার্সনের সিঙ্গার কে ছিলেন? এই তিন প্রশ্নের উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজর্ষী। নিউজের আগে প্রশ্ন ছিল সুর মিলান্তি রাউন্ডের, উত্তর জানব, তবে তার আগে বলে রাখি একটু পরে আবার আসছে শোনাতেই গান।

গানে গানে বাজিমাতে আবার চলে এলাম শোনাতে এই গানের কথায়। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও আমরা ভালোবাসি, তা হোক না কেন কোন সিনেমার গান বা গীত গজল। আজ আপনারা জানাবেন আপনাদের পছন্দের হিন্দি রেট্রো গানের কথা, করতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ। প্রথমে লিখুন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখুন আপনার পছন্দের হিন্দি রেট্রো গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার পুরো নাম আর লোকেশন লিখে মেসেজটা সেন্ড করুন 9903 0599992 নম্বরে।

বাপ্পীলাহিরির এই সুরের অনুরণন আবার ফিরে পাই সত্যমেব জয়তের সিনেমার গানে। হিন্দি গানের ফিমেল ভার্সনের লিপ দিয়েছিলেন অভিনেত্রী অনিতা রাজ, আর শিল্পী ছিলেন এস জানকি। সম্প্রতি এস জানকি সুরলোকে পাড়ি দিলেন, তার বিদেহী আত্মার প্রতি আমাদের রইল বিনম্র শ্রদ্ধা।

তাহলে সঠিক উত্তর কারা কারা দিয়েছেন? সঠিক উত্তর দিয়েছেন বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, ঝড়খালি থেকে মৌমিতা মান্না, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, বজবজ থেকে অদিতি মিত্র, কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানি, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এম নাথ, নিশ্চিন্তপুর জুমাইনস্করহাট থেকে চাঁদকুমার তাঁতি এবং ভবানীপুর থেকে তন্ময়। গানে গানে

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: शुरेरो ए झर झर झरना,
2: शुरेर झरना, शुरेर झरना।
3: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম সুরের ঝর্ণা রাউন্ডে। এই রাউন্ডে বাংলার রেট্রো গানের প্রিলিউড, গানের অংশ বা ইন্টারলিউডের উপর থাকে প্রশ্ন। উত্তর দেবেন নিজের পুরো নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। এখন শুনবেন গানের প্রিলিউড, উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে।
1: সুরের এই ঝর ঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা
2: শুনছেন 100.1 FM গোল, শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন সুরের ঝর্ণা রাউন্ডে। একটু আগে আপনারা শুনেছিলেন এটি প্রিলিউড, আর সেই প্রিলিউডের গানটি হলো ভয়ে।

0: ভাগ্যে নিশ্চয়ই সইবে, তার কারণ সঠিক উত্তর এসে গেছে।
1: একেবারেই তাই, সঠিক উত্তর দিয়েছেন ধনেখালী হুগলি থেকে অসীম মাইতি, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
4: সুরের ঝরনা, সুরের ঝরনা।
5: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজি মাত, আপনারা আছেন সুরের ঝরনা রাউন্ডে। এবার শুনবো গানের অংশ, এটি শুনে আপনাকে বলতে হবে কোন গান। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
3: সুরের এই ঝর ঝর ঝরনা,
4: সুরের ঝরনা, সুরের ঝরনা।

ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: ভিরু এই ঝড় ঝড় ঝরনা
1: সুরের ঝরনা সুরের ঝরনা
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সুরের ঝর্ণা রাউন্ডে আপনারা শুনেছিলেন একটি গানের অংশ। অনেকেই উত্তর দিয়েছেন, দেখুন তো আপনার উত্তরটা মিলল কিনা।

0: কেউ কাউকে কিচ্ছু বলবে না। তার কারণ হচ্ছে শ্রাবস্তী মোটামুটি এক বোতল জল খেয়ে নিয়েছে, কারণ ওর কাছে যে লিস্টটা আছে কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামের, বিশ্বাস করুন ও আবার এক গ্লাস জল খাবে।
1: একেবারেই তাই, তাহলে পড়ে ফেলি সেই লিস্টটা।
0: হ্যাঁ চলো।
1: বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, সোদপুর থেকে অভিজিৎ পালচৌধুরী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, মহেশতলা সন্তোষপুর থেকে আনোয়ার মোল্লা, বজবজ থেকে অদিতি মিত্র, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, নিউটাউন থেকে রুমা দত্ত, ভবানীপুর থেকে তন্ময়, ঢাকুরিয়া থেকে শানুরাগ গুপ্ত, বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, মল্লিককাটি থেকে সঞ্জীব কুমার মণ্ডল, আর ফরিদপুর কাঁথি থেকে প্রশান্ত দলই।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
4: শুনছেন এফএম গৌর, শুনছেন গানে গানে বাজিমাত। এবারের প্রশ্ন গানের ইন্টারলিউডের উপর। নিজের নাম আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ বা SMS করবেন 9903059992 নম্বরে।
3: সুরের এই ঝড় ঝড় ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।

শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন সুরের ঝর্ণা রাউন্ড। একটু আগে শুনেছিলেন ইন্টারলিউড, আর ইন্টারলিউডের গানটি হলো

0: ঠিক এই জন্য শ্রাবস্তী কিন্তু উত্তরটা বলতে চাইছিল না। দেওয়ালের কান আছে, সে শুনে ফেলবে, কিন্তু দেওয়ালের কান থাকুক না থাকুক সঠিক উত্তর কিন্তু এসেছে। কে উত্তর দিয়েছেন সঠিক?
1: সঠিক উত্তর দিয়েছেন বারুইপুর থেকে প্রদীপ দাস, ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না এবং তেঘুরিয়া থেকে তপন মার্জিত।
0: অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী সপ্তাহে ঠিক বৃহস্পতিবার রাত 9:30। তাহলে শ্রাবস্তী আর রাজস্বীকে আজকের মতো শুভরাত্রি জানাতে বলুন, আমরা তাহলে বলি।
1: হ্যাঁ, একেবারেই বিদায় দিন আমাদের, শুভরাত্রি।

আধুনিক গান শুনলেন অখিল বন্ধু নিউজ অন এআইআর অ্যাপে আমাদের বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী শিপ্রা বসু।

শিপ্রা বসুর কণ্ঠে শুনুন আজ এই অনুষ্ঠানে তাঁর গাওয়া শেষ গানটি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। অখিল বন্ধু ঘোষ ও শিপ্রা বসুর পর আজকের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনুন আজকের অনুষ্ঠানের শেষ গানটি।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী সুবীর সেন।

নব উচ্ছল উচ্ছাসে উদ্যম উল্লাসে ছন্দে জাগাব এই প্রাণ। তুকে আয় রে লবণ বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে দান শোনো।

ডিডিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। সুবীর সেনের পর আজকের শিল্পী লতা মঙ্গেশকর।

0: এখন শুনবেন নাটক
1: লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই শুরু হবে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওতে এখন স্টুডিওর ঘড়ির কাঁটায় এখন সময় রাত 2:28। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শুনবেন সমর্পিতা ছায়াছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

সমর্পিতা ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন, মাফ করবেন, পরের গানটির শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

সমর্পিতা ছায়াছবির গান শুনলেন প্রথমে আরতি মুখোপাধ্যায় ও পরে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের ছবি হংসরাজ, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

হংসরাজ ছায়াছবির গান শুনছেন। পরের গানটি অমিত কুমার ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

0: এইভাবেই লোকে ট্রেন বাসে ঝুলে চলে।
1: যদি পড়লে
0: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রাত ধরে জোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রাত ধরে জোলাটাই ট্যাকটিক্স।

0: হংসরাজ ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনুন আনন্দ আশ্রম ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার।
1: আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্যামল মিত্র ও আরতি মুখোপাধ্যায়।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনলেন, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। পরের ছবি অমানুষ, প্রথম গানটি শুনুন আশা ভোসলের কণ্ঠে।

অমানুষ ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে কিশোর কুমার ও আশা ভোসলে।

কিশোর কুমারের কণ্ঠে অমানুষ ছায়াছবির এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই শুরু হবে নানা রঙের গান।

আজ প্রথমেই শুনুন অতুল প্রসাদের একটি গান সংযুক্তা ভাদুড়ির কণ্ঠে।

সংযুক্তা ভাদুড়ির কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন একটি।

রজনীকান্তের গান, নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। অতুল প্রসাদের গান, রজনীকান্তের গানও দ্বিজেন্দ্র গীতির পর, নানা রঙের গান অনুষ্ঠানে শুনুন নজরুল গীতি। প্রথম গানটি মোহাম্মদ রফির কণ্ঠে।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন নজরুল গীতি। পরের গানটি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার পরপর দুটি বাউল গান শিল্পী পূর্ণ দাস বাউল।

পূর্ণদাসের পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন দুটি বাউল গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এবার একটি পুরাতনী গান, শিল্পী চণ্ডীদাস মাল।

পুরাতনী গান শুনলেন চণ্ডীদাস মালের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন একটি লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে।

অর্জুন খ্যাপার কণ্ঠে শুনলেন এই লোকগীতি। আরেকটি লোকগীতি শিল্পী তাপসী রায়চৌধুরীর কণ্ঠে।

গানটি শুনলেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে। শেষে শুনুন দুখানি বাংলা ব্যান্ডের গান, প্রথমটি পরশ পাথর এবং পরেরটি শহর দলের উপস্থাপনায়। বাংলা ব্যান্ডের গান। শহর, মাফ করবেন, পরশ পাথর।

শেষ গানটি শুনুন শহরের উপস্থাপনায়, শহর বাংলা ব্যান্ডের পরিবেশনায়।

0: শহর বাংলা ব্যান্ডের পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছিলেন, কিছুক্ষণ পরেই শুনতে পাবেন রেইনবোর অনুষ্ঠান।
1: চারটে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন শরৎবাদন, রাগ আনন্দ ভৈরব, শিল্পী অনিন্দ ব্যানার্জি, তবলায় অভিষেক চ্যাটার্জি, রাগ আনন্দ ভৈরব।

এতক্ষণ শরৎবাদন শুনলাম। শিল্পী ছিলেন অরিন্দ ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। প্রভাতী অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তবলায় অসিত জানা, রাগ আহির ভৈরব।

দেখুন সাধরে শুনলাম রাগ আহির ভৈরব, শিল্পী ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রভাতী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM ব্রেন বয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানের আজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গরুধাধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 17 জুলাই শুক্রবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659922 এই নাম্বারে 9903659922। আজ শুরু করব চিরন্তনী জগন্নাথের একটি গান দিয়ে, কারণ কাল থেকে শুরু হয়েছে রথযাত্রা, চলবে 7 দিন ধরে উল্টো রথ অব্দি। জয়তী চক্রবর্তী এবং পদ্মপলাশের কণ্ঠের এই গানটি

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকের চিরন্তনীতে আসলে কথা মতো বঙ্কিমচন্দ্রের রাধারানী এই গল্পটির পরের পর্ব শোনানোর কথা। গত সপ্তাহে শুরু করেছিলাম প্রথম পর্ব, তবে আজকে এই রথের সময়, রথের অনুষঙ্গে তেঁতলিয়া আর তার দাদুর কিছু কথা হচ্ছিল গতকাল। সে কথাগুলো শুনে এসে মনে হচ্ছে যে রাধারানীর আগে আপনাদের সেই গল্প বা সেই ঘটনাগুলো বলি। তার কারণ তেঁতলি যখন দাদুর সঙ্গে গল্প করে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেহেতু উজ্জ্বলনা রয়েছে, তাদের মধ্যে এত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, গল্প, দর্শন, জীবনবোধ, যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের কাছে সঙ্গে শেয়ার করাটা খুব আমার ভালো লাগার একটা বিষয় হবে। তবে এটুকু বুঝলাম যে তেঁতলি এবং তার দাদুও কিন্তু চিরন্তনী শোনেন, কারণ চিরন্তনীর রেফারেন্সও কিন্তু তাদের কথার মধ্যে বা তাদের গল্পের মধ্যে চলে এসেছিল। কিরকম ব্যাপারটা বলছি, আসলে হয়েছিল কি, চিরন্তনীতে যেহেতু রাধারা

এই গল্পটা নিয়ে কথা হচ্ছিল, তখন তিতলি দাদুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে দাদু, এই যে বঙ্কিমচন্দ্র মহেশের রথের কথা লিখেছেন, মহেশের রথে ওই ছোট্ট মেয়েটা হারিয়ে গেছিল রাধারানী? দাদু বলল, হ্যাঁ তোমার মতোই ছোট, তোমার যেন কখনো হারিয়ে টারিয়ে যেও না। তখন উজ্জয়ন, সে সবসময় তিতলির পেছনে লাগে, সে বললো, হ্যাঁ তিতলি হারিয়ে গেলে তিতলিরও এরকম একটা বট্টর খুঁজে পাওয়া যাবে। তিতলি তো রেগে দৌড়তে মানে মারতে শুরু কর মানে ছুটল উজ্জয়নকে। কিন্তু যাই হোক, তারপর যখন ফিরে টিরে এলো, এসে দাদুকে জিজ্ঞেস করলো, আছে মহেশের এই রথটা কত পুরনো গো, বঙ্কিমচন্দ্র লিখেছেন এই মহেশের রথের কথা? তখন দাদু মহেশের রথের গল্প বলা শুরু করলেন। আসলে দাদু কত পড়াশুনো এটাই ভাবি, কত বিষয় নিয়ে দাদু কথা বলেন। দাদু বলছিলেন, আসলে জানো তো, এই মহেশের রথ নিয়ে লোকমুখে যে কত গল্প কথা ছড়িয়ে আছে তারই অর্থা নেই। প্রচলিত একটা লোকগাথা আছে, জগন্নাথ দেবের নাকি একবার এই বঙ্গদেশের মিহিদানা খাওয়ার স্বাদ হয়েছিল। তিনি পাণ্ডাদের চোখ ফাঁকি দিয়ে সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছন এখন শ্রীরামপুরের কাছে গঙ্গা তীরে, যেখানে মহেশ গ্রাম, সেখানে পথশ্রমে খিদেও পেয়েছে। এক মিহিদানার দোকানে এসে পেট ভরে মিহিদানা খেলেন, কিন্তু সমস্যা বাঁধলো যখন দোকানি দাম চাইল, পয়সা তো তার কাছে নেই। অগত্যা হাতের বাজু বন্ধ বন্ধক রাখলেন দোকানির কাছে। এরপর যখন পুরীতে মন্দিরের সেবায়েতের কেমন একটা সন্দেহ হলো, পুজোর সময় যখন দেখলেন জগন্নাথের হাতের বালা নেই, সকলে মিলে খোঁজ করতে করতে অবশেষে মহেশে এসে পৌঁছলেন। সেখানে সন্ধান পাওয়া গেল। সমস্ত বর্ণনা মিলিয়ে সন্দেহের আর অবকাশ হইল না যে প্রভু স্বয়ং নিজের হাতের বাজুবন্ধটি বন্ধ রেখে গেছেন এই মহেশে। এখন এই কালের ধুলো সরিয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যে কে বলবে, কিন্তু গল্প হিসেবে কিন্তু এই কথা এখনো লোক মুখে মুখে প্রচারিত। তখন উজ্জ্বল হয়েছে, আচ্ছা দাদু, এই যে মহেশের যে জগন্নাথ দেবের মন্দির, এর পিছনে তো কিছু না কিছু গল্প আছে। তুমি যে গল্পটা বললে সেটা তো একটা লোককথার গল্প, কিন্তু বাস্তব গল্পটা কিরকম? তখন দাদা বললেন, এই চতুর্দশ শতাব্দীর আশেপাশের সময়, সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ভক্ত সন্ন্যাসী তীর্থযাত্রায় বেরিয়ে নানা স্থান দর্শনের পর এসে পৌঁছল শ্রীক্ষেত্র পুরীতে। সেখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে ধন্য হলেন ভক্ত ধ্রুবানন্দ। তার সাধ হল, তিনি নিজের হাতে রন্ধন করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। কিন্তু মন্দিরের পাণ্ডারের আপত্তিতে তার আর ভোগ নিবেদন করা হল না। আশাহত ব্যথিত ধ্রুবানন্দ তখন বসলেন অনশনে। ভক্তের এই ব্যাকুলতায় আসন টলল ভগবানের। জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মহেশ নামে এক গ্রাম আছে, সেখানে আমি তোমাকে একটা বিরাট দারু ব্রহ্ম পাঠিয়ে দেব। দারু ব্রহ্ম মানে জানো তো? তখন উজ্জ্বল বলে, হ্যাঁ দারু ব্রহ্ম মানে হচ্ছে অ্যাকচুয়ালি গাছ, গাছ মানে দারু, সেখানে যে ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড, যেখান থেকে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার এই বিগ্রহ তৈরি হয়। তখন দাদু বলল, হ্যাঁ তুমি দেখছি বেশ অনেক খবর টবরই রাখো, তো সেই কাঠে বলরাম সুভদ্রা আর জগন্নাথের মূর্তি গড়ে তাদের পুজো করো। তাই তখন দৈববাণীর পরে ধ্রুবানন্দ ফিরে এলো। তারপরে মহেশে এসে যখন সাধনা শুরু করলো ভাগীরথীর তীরে, সেই সময়তে এই অঞ্চল ছিল জঙ্গলে পূর্ণ, বিভিন্ন রকমের পশু টশু সব ছিল। তারপরে নির্দিষ্ট একটা সময়ে ভাগীরথীর জলে ভেসে এলো সেই কাঠ, প্রচণ্ড বড় একটা নিম কাঠ। জল থেকে সেই কাঠ তুলে প্রস্তুত হলো তিন দেবতার বিগ্রহ। ধ্রুবানন্দ সেখানেই প্রতিষ্ঠা করলেন নিজের সাধন কুঠির। তো সেই সময় এখন যেখানে লক্ষ্মীঘাট গঙ্গার ধারে, সেটাও সেখানে তৈরি হলো। এরপর বেশ কিছু বছর পর সন্ন্যাস গ্রহণ করলেন।

ধ্রুবানন্দ। তার নীলাচল যাওয়ার পথে যখন চৈতন্যদেব এখানে এলেন, তিনি জগন্নাথের বিগ্রহ দর্শন করলেন, তখন সাধক ধ্রুবানন্দ অন্তিম শয়নে। বিগ্রহের সেবার ভার কার হাতে দিয়ে যাবেন সেই চিন্তায় তিনি ব্যাকুল। তখন তার অনুরোধে চৈতন্যদেব তার পার্ষদ কমলাকর পিপলাইকে বিগ্রহের সেবার ভার অর্পণ করতে বললেন। কমলাকর এবং তার পরবর্তীকালের যারা ছিল তারাই কিন্তু এই মহেশের বিগ্রহের পূজা করেন। এই কমলাকর পিপলাই ছিলেন সুন্দরবনের খালিঝুলির জমিদার পুত্র। তিনি যখন নবদ্বীপে এলেন সেই সময় মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে উঠলেন শ্রী চৈতন্যের যে দ্বাদশ গোপাল, তার মধ্যে তিনি পঞ্চম। তো এইভাবে মহেশের রথযাত্রা শুরু হল। পরে থেকে যখন এই রথ দেখে এলেন কমলাকর, তখন কিন্তু রথ শুরু হয়নি। তখন রথযাত্রার আয়োজন করার ইচ্ছে হলো তার মনের মধ্যে এবং তার উদ্যোগে শুরু হলো এই প্রাচীন রথযাত্রা উৎসব। সেই সময় বৈদ্যবাটির এক মোদক একটি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। অনেকে বলেন যার কাছে মিহিদানা খেয়েছিলেন স্বয়ং জগন্নাথ, তাদেরই কোনো বংশধর। তারপরেই সেখান থেকে শুরু হলো গঙ্গার ধার ঘেঁষে রথ চলা। যাত্রায় গণ্ডিচাবাটি, যেখানে গণ্ডিচাবাটি হচ্ছে আসলে তখন জঙ্গল, হ্যাঁ জানি গণ্ডিচাবাটি তো জগন্নাথের মাসির বাড়ি, যেমন পুরীতেও আছে গণ্ডিচা দেবীর মন্দির। হ্যাঁ ঠিকই বলেছ, সেইখানে যাত্রার কাছে যে গণ্ডিচাবাটি সেখানে অব্দি রথ চলত। ধ্রুবানন্দের সেই প্রাচীন মন্দির কিন্তু আজ নেই, কমলাকরের রথও নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু 1754 সালে রথযাত্রার জন্য এই খালে তিনি একটি রথ বানিয়ে দিয়েছিলেন, কাঠের রথ পাঁচ চূড়া বিশিষ্ট। ও সেই রথ চলাচল করার জন্য বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। তারপরে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ, সেখান থেকে তিনি নতুন রথ বানিয়ে দিলেন 1798 সালে। কিন্তু পরবর্তীকালে একবার বল্লভপুরের সেই নিচা বাড়িতে রথটির আগুন লেগে গেল, তখন লোহার রথ তৈরি করা হলো মার্টিন বান কোম্পানি থেকে। সে সময় রথের দাম পড়েছিল প্রায় 20 লক্ষ টাকা এবং 1885 সাল থেকে ওই রথ টানা শুরু হয়েছিল। এভাবেই কিন্তু চলছে এবং তার সামনে দুখানা তামার ঘোড়া লাগানো হয়েছিল। একটি বিদেশি সংস্থা সেই ঘোড়া তৈরি করেছিল এবং পরবর্তীকালে বর্তমান যে মন্দির, সে মন্দির তৈরি করে দিয়েছিলেন কৃষ্ণরামবাবুর বন্ধু পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক। সেসব বল্লভপুর পর্যন্ত রথ যেত আর রাস্তার দুধার দিয়ে শাড়ি বেঁধে মেলার পশরা নিয়ে দোকানি বসত। এভাবেই কিন্তু শুরু হয়েছিল সেই মাহেশের রথযাত্রা। যখন তিতলি এই গল্পগুলো শুনছিল মন দিয়ে, তখন তিতলি প্রশ্ন করল, আচ্ছা এই যে রথের গল্পগুলো পড়লে তো পরিচিত রথের শুরু, তো সেখানেও তো এরকম রথের বিভিন্ন গল্প আছে। দাদু বলল, হ্যাঁ রথের আগে আগে তুমি সব গল্প শুনে নেবে, দাঁড়াও আমি একটু জল টল খেয়ে আসি তারপর বলছি। আর উজ্জয়ন, তোমার পড়াশোনা এখন নেই তো? উজ্জয়ন বললো, না দাদু এই মুহূর্তে আমার সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, এই মুহূর্তে আমার পড়া নেই, আমি তোমার গল্প শুনবো। দাদু জল খেতে গেলে তো যাই হোক, আমরা এর মধ্যে একটা গান শুনে নিই, রুদ্র রায়ের কণ্ঠে জগন্নাথের গান।

0: নতুন কথায় সাজানো চিরনতনি শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনি চিরন্তন কথায় সাজানো চিরন্তনি 107 FM রেইনবোতে
1: শুনছেন শুক্রবারের চিরন্তনি, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে যে কথাগুলো বলছি আমরা, তিতলি তার দাদু আর উজ্জয়নের এই রথের প্রাককালে যে গল্প হচ্ছিল সেই ঘটনাটা কিন্তু আপনাদের কাছে এসে পৌঁছে দিচ্ছি। উজ্জয়ন দাদুকে জিজ্ঞেস করল, দাদু তিতলি তো পুরীর গল্পের কথা বলেছে, কিন্তু আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে রথের একটা দার্শনিক ব্যাপার আছে। শুনেছি গীতাতে নাকি শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম কিছু বলেছিলেন, যখন তিনি সেই কৃষ্ণের সারথি হয়ে অর্জুনের সারথি হয়ে রথ চালাচ্ছিলেন। তো ব্যাপারটা ঠিক কীরকম এটা আমার একটু জানার খুব ইচ্ছে আছে। তখন দাদু বললেন, হ্যাঁ ভগবত গীতার একটি স্তোত্র সেখানে কিন্তু রয়েছে, তুমি ঠিকই বলেছ, যেখানে একটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। এই কথা তখন তিনি বলেছিলেন সংস্কৃতে, ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয় ভৌ পরং মনঃ মনঃস্থু পরাবুদ্ধির্যো বুদ্ধে পরতস্তু স্ব। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় চোখ কান নাক জিভ ত্বক, জড় বস্তুর চেয়ে শক্তিশালী মন, ইন্দ্রিয় যা দেখে বা শুনে তাই নিয়ে চিন্তা করে, মন তাই ইন্দ্রিয়ের চেয়ে বেশি শক্তিশালী। বুদ্ধি ঠিক ভুল বুঝতে সাহায্য করে, তাই বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে। আর আত্মা হলাম আমি, কৃষ্ণ বলছেন আত্মা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে একটির উপরে আরেকটির কার্য সম্বন্ধে বলেছেন। তবে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের কঠোপনিষদ, কঠোপনিষদের গল্প তো তোমাদের একবার বলেছিলাম, নচিকেতা আর জনের গল্প, তো সেখানেও কিন্তু এই সম্বন্ধে স্পষ্ট করে একটা খুব সুন্দর উপমা দিয়ে বলা আছে। তখন জন হলে কি উপমা, তখন হচ্ছে কঠোপনিষদে লিখছেন, লেখা আছে যেটা, আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথমেব তু বুদ্ধিং তু সরস্বতী সারথিং বৃদ্ধি মন প্রগহমেব চ। অর্থাৎ আত্মানাং রথিনাং বৃদ্ধি, জীবাত্মা রথের মালিক বা যাত্রী, শরীরাং রথমেব তু শরীর হলো সেই রথ, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি বুদ্ধি হলো রথের চালক, আর মন প্রগহমেব চ মন হলো ঘোড়ার লাগাম। অর্থাৎ আমাদের শরীরটা হচ্ছে রথ, সেখানে বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে তার লাগাম, আর আত্মা জীবের মালিক হয়ে বসে আছে। এরপরে বলছে, ইন্দ্রাণি হায়ান ধূর বিষয়াংশ তেসু গোচরণ আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তে হুর মনীষিণা। অর্থাৎ রথ যেমন চলে একটা রাস্তা ধরে, এই চোখ কান নাক ইন্দ্রিয়গুলো হচ্ছে রথের ঘোড়া, আর রাস্তা হচ্ছে তেসু গোচরণ, অর্থাৎ তার যে বিষয়, আমাদের বিভিন্ন যে ইন্দ্রিয়ের বিষয় যেমন রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ, এগুলো হচ্ছে তার দিকে ধাবিত হয় ইন্দ্রিয়গুলো। আত্মা ইন্দ্রিয় এবং মন যখন একসঙ্গে যুক্ত হয় তখন জ্ঞানী ব্যক্তিরা এই শরীরের জীবনের সব অভিজ্ঞতার অধিকারী হন। অর্থাৎ এই রথের মতো করে যেটা বলেছে সেটা কিন্তু কঠোপনিষদের একটি বাণী, যেটা কিন্তু কৃষ্ণও বলেছেন। তো এই শুনে আমার একটা হঠাৎ করে কথা কিছু মাথায় এলো, যেটা শুনেছিলাম যে জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, আমাদের দেহেও কিন্তু 206টা হার আছে, আর এই যে রথের 16টা চাকা সেটা হচ্ছে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় আর ছটি যে বিভিন্ন রকমের প্রতিকার রয়েছে সেগুলো।

দেহের রথী হচ্ছে স্বয়ং ঈশ্বর। তখন আমার মনে হলো ছোট্ট করে যদি এইভাবে লেখা যায় ব্যাপারটা, পাঁচটি ঘোড়ায় টানছে দেহ রথ, চোখ ত্বক জিভ কান এবং নাক, এই পঞ্চেন্দ্রিয় পাঁচটি ঘোড়ায় রথ টানছে। পাঁচটি ঘোড়ায় টানছে দেহ রথ, চোখ ত্বক জিভ কান এবং নাক, মনের লাগাম থাকে বুদ্ধির হাতে, বুদ্ধি সারথি, আর লাগাম হচ্ছে মন, তাকে যদি ধরে রাখতে পারে বুদ্ধি, মানে মন তো ছুটে যেতে চায় এদিকে ওদিকে সেদিকে, তাকে ধরে রাখবে তো বুদ্ধি, বুদ্ধি যদি ধরে না রাখে তাহলে সেই ঘোড়াগুলো এমনভাবে ছুটবে যেখানে অনেক রকম সমস্যা তৈরি করবে। মনের লাগাম থাকে বুদ্ধির হাতে, সেই সারথি চালায় এ রথটাকে, রথের রথি স্বয়ং ভগবান, আত্মারূপে তিনি বিরাজিত, 206টি কাঠের টুকরো দিয়ে তৈরি এ রথ কেমন সুসজ্জিত। তারা জানে না আজকে চিরন্তনীতে দাদু বা দিদি তারা শুনছে কিনা, কিন্তু তাদের এই আলোচনা থেকেই আমি কিন্তু এই ছোট্ট কবিতার অনুপ্রেরণাটা পেয়েছিলাম। যাই হোক, আমি আবার ফিরে যাই তিতলিতার গল্পে। তো তিতলি যখন দাদুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি উজ্জ্বলদার সঙ্গে কথা বলে ওসব কী সব বলছো আমি অতটা ভালো বুঝতে পারছি না, তুমি আমাকে পুরীর গল্প বলো। তখন দাদু পুরীর গল্প শুরু করলেন, বলে তুই তো এখন ছোটবেলায় এই যে রথ টানিস, জানিস তো আমরাও ছোটবেলায় এইসব বিকেলে রথ টানতাম বৃষ্টি হয়ে যাওয়ার সময়। পাড়ার মোড়ে একটা ছোট্ট কাঠের রথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে দড়ি ধরে টানতাম, আর কাছাকাছি যত গাছ ছিল সেই সব গাছের ডাল ভেঙে ভেঙে এনে সেই রথ সাজানো হতো। এবং সেই সময় আমাদের পাশে যে পার্কগুলো ছিল সরকারি, সেখানে কিন্তু বিভিন্ন রকম যারা দারোয়ান থাকতেন তারা ওই রথের আগে হাতে লাঠি নিয়ে সবসময় পাহারা দিত, যাতে বাচ্চারা গাছের ওপর উঠে না ডাল ডাল ভাঙে, বিশেষ করে যেগুলো বেশ সুন্দর পাতাবাহার ফুলের গাছ, পাতাবাহার গাছ যেগুলো। তো এই যে রথ, সেই রথ কিন্তু বিখ্যাত পুরীর রথ, প্রতি বছর উড়িষ্যাতে পুরীতে হয়, এবছরও হয়েছে। এবং এই রথের যে তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে, সেখান থেকেই শুরু হয় তুমুল ব্যস্ততা। এই বিশাল আকৃতির যে রথ, সেখানে কিন্তু লোহার পেরেক ব্যবহার করা হয় না, রথটি তৈরি করা হয় খাঁটি নীল কাঠ দিয়ে। বংশ পরম্পরায় কিছু কারিগর আছে, তারাই এই রথের কাজ করে, বিভিন্ন জন বিভিন্ন রকমের। পুরীর যে মন্দির সেখানে বিভিন্ন রকমের কাজ আছে এবং বিভিন্ন কাজ করার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পাণ্ডা বা সেবায়তরা রয়েছেন। কেউ হয়তো সকালবেলায় দরজা খুলে দেন, তার কাছে চাবি থাকে, কেউ হয়তো সেখানে ঝাড়পোঁছ করেন। এভাবেই ধীরে ধীরে বিভিন্ন মন্দিরের কাজ চলে, রথের সময় রথ তৈরির কাজও এরকম বিভিন্ন রকমভাবে চলে। বিশ্বকর্মা সেবক যারা, তারা রথের মূল কাঠামো তৈরি করেন, পাহে মহারানা যারা, তারা চাকা ঠিক করেন, লোহার উপাদান এবং বিভিন্ন জিনিসপত্র তৈরির দায়িত্ব থাকে যে দলের ওপর, তারা হলেন ওঝা মহারানা। এইভাবে কোন নকশা বা ম্যাপ ছাড়াই কিন্তু শুধু পূর্বপুরুষদের শেখানো বিদ্যায় বছরের পর বছর নিখুঁতভাবে এই রথগুলো করে তোলা হয়। তিনটে রথের মধ্যে সবার প্রথমে যদি আমি বলি নন্দীঘোষের কথা, জানিস নন্দীঘোষ কার নাম? তখন উজ্জয়ন বলার আগে তিতলি বলল, হ্যাঁ সেটা আমি জানি, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই নন্দীঘোষে একটা গরুড়ধ্বজ বা কপিধ্বজ নামে থাকে, দূর থেকে দেখে চেনা যায়, কারণ ওখানে একটা উজ্জ্বল লাল আর হলুদ রঙের কাপড়ের রথটা ঢাকা থাকে। তখন দাদু বলল, বাহ তুই তো দেখছি অনেক খবরই রাখিস, বল দেখি জগন্নাথের দাদার নাম কি? বলভদ্র, বলভদ্র রথ। বলছে বলভদ্র রথ হচ্ছে লাল আর সবুজ, আর সুভদ্রা তার বোন, তার রথের রং হচ্ছে লাল আর কালো। তো এইভাবে তিতলি আর দাদু উজ্জয়নের মধ্যে বিভিন্ন রকমের কথা চলছিল। তখন দাদু বললেন, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আসলে এই যে নন্দীঘোষ, এই নন্দীঘোষ একটি বিশাল রথ, 16টি চাকার উপর দাঁড়িয়ে থাকে, এবং এই রথের চূড়ায় যে